আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার, 15 আশ্বিন 1948 শতাব্দ, 19 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 7 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 6 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন অমৃতবাণী। আজ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: ধর্মের যিনি যে ব্যাখ্যা করুন না, ধর্ম এক। দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে, তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পরসম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে। আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পরসম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করিও। এই মহতী উক্তি জাতীয় তাবৎ ধর্মশাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। অন্য যে কোনো নৈতিক উক্তি বলো না কেন, তাহার আদি ও চরম ইহাতেই বিলীন হইবে। আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতি তত্ত্বের ঐক্য আছে। পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ। স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না, আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাকে প্রবৃত্ত করিব না। এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট, সত্য ভঙ্গে ততদূর নহে, তখন সত্য পালনীয় নহে। পর প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম, উভয়ের সাধ্য অন্যের মঙ্গল। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বসংসার প্রেমের বিষয়ীভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়, এবং ধর্ম যতদিন না সর্ব

0: যতদিন প্রেম স্বরূপ হয় ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত। 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। 8:40 রয়েছে আধুনিক গান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। বেলা

11টাতে রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা। 12টা বেজে 5 মিনিটে শুনবেন লোকগীতি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত রয়েছে 12টা বেজে 30 মিনিটে। বেলা 1টাতে রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে চিত্রমালা 1টা বেজে 5 মিনিটে। 1টা বেজে 30 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ককবরক গান শুনবেন বেলা 1টা বেজে 40 মিনিটে। 2টোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। 2টো বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 2টো বেজে 30 মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনবেন। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন 3টে এবং 3টে বেজে 5 মিনিটে। 3টে বেজে 10 মিনিটে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 6টায় ঘর গৃহস্থির আসর। 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন। 7টা বেজে 45 এবং 7টা বেজে 55 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 8টা বেজে 5 মিনিটে শুনবেন রাগ প্রধান গান। 8টা বেজে 10 মিনিটে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ৯৪তম অ্যানিভার্সারি অব এয়ারফোর্সের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। লোকগীতি শুনবেন 9টা বেজে 15 মিনিটে। 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে রয়েছে নজরুল গীতি। বিশ্ব সংবাদ শুনবেন 10টা বেজে 20 মিনিটে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, আগরতলা থেকে প্রকাশিত জাগরণ পত্রিকা। ইসির দপ্তরে পথে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ মিছিলে উত্তাল দিল্লি। রাহুল প্রিয়াঙ্কা সহ শতাধিক আটকে দিল পুলিশ। সুপ্রিম কোর্টের

নতুন বিচারপতি শপথ নিলেন গতকাল। কর্মচারী ও পেনশনারদের জন্য 3% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না প্রদ্যুৎ। গণতন্ত্রের অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা বিরোধীদের বিজেপি। ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নিয়ে সচেতনতার বার্তা প্রতিমার। 7টি আসনে সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের স্থাপনের অনুমোদন। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি। পাহাড়ে ভোট কংগ্রেসের রাজনৈতিক পথ চলার সূচনা। সুদীপ বর্মন। নিউ ইয়র্কে ইউএনডিপির আধিকারিকদের বৈঠকে বিকশিত ভারত 2047-এর রোড ম্যাপ নিয়ে মত বিনিময় করেন সাংসদ বিপ্লব।

দশম ও একাদশতম কিডনির সফল প্রতিস্থাপন হয় জিবি হাসপাতালে। ভুটানে 770 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুকু গ্রিন পাওয়ার। ছত্তিশগড়ে আবুজমারের যৌথ অভিযানে উদ্ধার 7টি আইইডি। ভারত তানজানিয়া সংসদীয় সহযোগিতায় আরও গভীর করার আলোচনা। উত্তর চব্বিশ পরগনায় তোলাবাজি ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার 2। ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়া যাওয়ার আহ্বান রাজনাথের। আগরতলার 28 নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগে ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের। রাজ্যে ক্রিকেটারদের পরিকাঠামো উন্নয়ন বড় পদক্ষেপ, মধুবনে গড়ে উঠেছে বিশ্বমানের ক্রিকেট একাডেমি। টাকাটাই সব, জোর করে মেসিকে শেষ ম্যাচ খেলাচ্ছে আর্জেন্টিনা, অদ্ভুত মিল রোনাল্ডের সঙ্গে। প্রজ্ঞান ওঝা নয়, আগরকরের উত্তরসূরি পদে অন্য কাউকে চাইছে না বিসিসিআই। টিপ্রামথা 342টি, বিজেপি 859টি, নির্দল 173টি, সিপিএম 87টি, আইপিএফটি 33টি, আইএনসি 14টি আসনে জয়ী কমিশনার। মুম্বাই মহারাষ্ট্রের রাজ্যপালের জিষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎকার ত্রিপুরার 15 পড়ুয়ার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাতৃবন্দনা, মহিলাদের ক্ষমতায়নের জোর মুখ্যমন্ত্রীর। দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির 5 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম। দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

আগরতলা থেকে প্রকাশিত আজকের ফরিয়াদ। ৩৪২৮টি আসন পেয়ে সর্বোচ্চ স্থানে টিপ্রামাথা কমিশন। ৩% ডিএ দেয়ার বৃদ্ধি উৎসব মরশুমে কর্মচারী ও পেনশনারদের জন্য সুখবর। কেন্দ্রের সাথে ব্যবধান ১৬%। ভোট চুরি ইস্যুতে সরগরম দেশ, দিল্লিতে ধুন্দুমার। বিরোধী নীতি বর্জন করে

উন্নয়নেরই পথে এনডিএতে আস্থা রাখছেন মানুষ। রাজনীতি থেকে প্রদ্যুত কিশোর দেববর্মনের প্রস্থান, রহস্যের আবর্তে ত্রিপুরা। বিদ্যুৎ অনুদানে নগর ভাবনার অভিনব সিদ্ধান্ত বিদ্যুৎ মন্ত্রীর। পাহাড়ে সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থানের রাজনীতিতেই জোটের জয় অভিষেক। পাহাড়ের লাল দুর্গ ধস অব্যাহত, স্বপ্ন অধরাই রয়ে গেল বামেদের। হওয়াইয়ে সেবা সেতু অভিযান কর্মসূচি সম্পন্ন হয়। কসবা গ্রাম পঞ্চায়েতে অঙ্গন মিলল মেলায় প্রতিমা ভৌমিক।

বীরচন্দ্রমনুতে বিজেপির জাতীয় সড়ক অবরোধ, জোটের অহমিকার আড়ালে অসহায় নিচুতলার কর্মীরা, কৈলাসহরে কংগ্রেস দুর্গ অটুট, বিজেপির ভরাডুবি। ধর্মনগর টাউন কালীবাড়ি চাঁদার কিউআর কোড ঘিরে প্রশ্ন, সিপিএমের জয়ী প্রার্থীর মথার হয়ে কাজ করার ঘোষণা। অটোচালক রমেশ হরিজন অপহরণ মামলায় পুলিশের জালে ধৃত দুই, বাকিরা পলাতক। ভোটাধিকার রক্ষায় রাজপথে কংগ্রেস নির্বাচন কমিশনকে সুদীপের হুঁশিয়ারি। বামুটিয়ার ঘটনায় মানিক সরকারকে ঘিরে তোলা প্রশ্ন ঘুরল বর্তমান প্রশাসনের দিকে। তেপানিয়ার সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে অনুমোদন, ত্রিপুরার চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত খুলবে আশা করা যায়।

কালের আলো। পথে বসল বিজেপি, ভোট ফোরাতেই ঘরের শত্রু বিভীষণ। ডিএর হাড়িতে 3% ফোড়ন, এচারে তেও দেশে 10। পরবর্তী প্রজন্মের জিএসটি এবং ভারতের প্রবৃদ্ধির বৃদ্ধির পরবর্তী পর্যায়, গুজরাটের কৃষি বিষয় থেকে ভারতের কৃষি রূপান্তর, গঙ্গার বুকে ডলফিনের রোমাঞ্চকর জগৎ বংশবৃদ্ধির হার কমায় চিন্তায় পরিবেশবিদরা, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্রের হামলার নিন্দা ভারতের, আহত 11 ভারতীয় নাবিক, রেশন ডিলার ও ভোক্তাদের নিয়ে দিনভর সচেতনতা কর্মসূচি খোয়াইয়ে, সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি, অভিনন্দন জানিয়ে প্রস্তাব গৃহীত মন্ত্রিসভার, জিবিপি হাসপাতালে পরপর 2 দিন 10ম-11 কিডনি প্রতিস্থাপন সফল হয়, বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, দেবদারুতে উপকৃত 52 জন, খোয়াইয়ে ঐতিহ্যবাহী সরকারি দ্বাদশ শ্রেণীর স্কুলের বেহাল দশা প্রশ্নের মুখে বনেদি শিক্ষা প্রতিষ্ঠান, জনসংযোগ থেকে জনসেবা মোহনপুরের জনশুনানিতে 601 পরিবার উপকৃত হয়, দুর্গোৎসবের প্রস্তুতিতে ধর্মনগর টাউন কালীবাড়িতে নতুন কমিটি, কিউআর কোডে চাঁদা ঘিরে উঠছে স্বচ্ছতার প্রশ্ন, জিবিপি হাসপাতাল থেকে চুরি যাওয়া বাইক ও স্কুটি উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ, নাগরিকদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে গতি আনতে চান আগরতলার মেয়র।

গাউটিলায় দীর্ঘদিন ধরে বন্ধ ডিউটির উপগ্রহ ভূ কেন্দ্রে রক্ষণাবেক্ষণই উঠছে গুরুতর প্রশ্ন। বিশ্রামগঞ্জে ত্রিপাড়ের সঙ্গে বাইকের সংঘর্ষে আহত দুই, জিবিপি হাসপাতালে রেফার। পথ দুর্ঘটনা এখন দাঁড়িয়ে গেছে একটা আতঙ্কে। সংবাদ শিরোনাম শুনলেন, এবারে আবহাওয়া বিজ্ঞপ্তি। আজ আকাশ সাধারণত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন সুপ্রভাত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী অনুরাধা পাড়োয়াল।

ভক্তিমূলক গান শুনলেন অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে, শেষ হল ভক্তিসুধা। আকাশবাণী কৈলাসহর কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাস করেছে। সরকার 2025 সালের ভিডিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, কৃষি গবেষণা সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ভারত ও ঘানা দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। লখনৌয়ে একানা স্টেডিয়ামে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী, শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএ ভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। এর লক্ষ্য হল অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার পাশাপাশি বাণিজ্যের নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী

0: ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। এবারে সম্মেলনের থিম হল $100 বিলিয়ন বিনিয়োগ, অংশীদারিত্ব নির্মাণ ও ভারতে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উল্লেখ্য, ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গত বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ ও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। লখনৌয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে, প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গাজিয়াবাদ থেকে এসে যোগ দেবেন। সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। সরকার প্রধান হিসেবে তার এই 25 বছর পূর্ণ হচ্ছে।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন পরিকল্পনা প্রস্তুত করবে।
1: देश में जिस तरह से GDP बढ़ रही है 7% 8% के बीच में, लॉजिस्टिक्स की रिक्वायरमेंट लगातार बढ़ रही है। देश में बहुत सारे हाईवे बन रहे हैं, पोर्ट्स नए बन रहे हैं, इन सब का एक यूनिफाइड तरह से प्लानिंग हो उसके लिए PM गतिशक्ति पोर्टल प्रधानमंत्री जी ने कुछ वर्षों पहले लागू किया था। अब भविष्य की जरूरतों को देखते हुए जो प्लानिंग बनानी हो, एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी का निर्माण किया जाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সেবাতীর্থ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। কেন্দ্রীয় সংসদীয় বিষয় মন্ত্রী কিরেন রিজিজু ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া।
2: লোকতন্ত্র মে লোগো কো সেবা করো তো আপকো জনাদেশ মিলেগা। আব জনাদেশ প্রাপ্ত নাই কর পাতা হ্যায়। मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, इलेक्शन कमीशन को चोर बोलता है। तो इससे ना लोकतंत्र ठीक होगा, ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
0: তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকামে 86% ও ধারাপুরমে 80% বেশি ভোট পড়ে। পুদুচেরির থাট্টানচাভাদিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। আসামের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80%-এরও বেশি ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন। সবকটি কেন্দ্রে

সিবিআই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ওএসডি রাজীব ঘুমান ও তার সহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইএএস আইএফএস অফিসার সহ বিভিন্ন আধিকারিকদের পোস্টিং পরিবর্তন ও অন্যান্য দুর্নীতির তদন্ত। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266 কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কাজগুলিকে 4 মূল বিষয়ের ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জল সুরক্ষা, গ্রামীণ এলাকার মৌলিক পরিকাঠামো, জীবিকা ভিত্তিক পরিকাঠামো এবং আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য বিশেষ কাজ। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। ভারত ও ঘানা, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষর আরো গভীর করা। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই চুক্তির আওতায় ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চলতি মাসের 10 পর্যন্ত ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া এই 3 দেশ অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া কাজিন 2024 সফলভাবে সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। লখনৌয়ে গত রাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 এক বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত 14/4 বলে 2 হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। ঈশান কিষেণ 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 পূর্ণ হচ্ছে আর এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। খবর শেষ হল, এরপর

অনিবার্য কারণবশত আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ প্রচার করা সম্ভব হল না। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

গানখানি গিয়েছেন মনোজ মুরলী নায়ার, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শেষ শিল্পী শ্রাবণী সেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুমিত্রা রায়।

0: रंग तरंग कार्यक्रम में आप सभी का बहुत स्वागत है। आज के कार्यक्रम के साथ मैं हूँ मंजू द्विवेदी। ये है बेगम अख्तर की आवाज, शायर।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুরের ভেলা অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ডায়াল করতে হবে 03824295192 এই নম্বরে। নাম্বার আবারও বলে দিচ্ছি, 03824295192 এই নম্বরে। আর আমাদের সাথে সুরের ভেলার পরিবারের সদস্য হয়ে আমরা আজ অনুষ্ঠান চালাবো, রয়েছে আপনাদের ফোনের অপেক্ষায়।

0: হ্যালো,
1: নমস্কার, সুরের ফেলা।
0: নমস্কার নেবেন?
1: নমস্কার, বলুন।
0: স্যার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীপুর জেলা থেকে।
1: ঠিক আছে, বলুন।
0: আজ তো প্রথম লাইনটা পেয়ে গেলাম,
1: হ্যাঁ,
0: ভালো লাগে।
1: হুম
0: আমার
1: হুম
0: ভাগ্যটা ভীষণ ভালো, তাই না?
1: ঠিকই
0: আর
1: ঠিকই বলুন।
0: ভালো আছি না, গতকালকেও আপনার সঙ্গে কথা হয়েছিল,
1: হ্যাঁ হ্যাঁ
0: খুবই লাগছিল। আর
1: হুম
0: সত্যি আপনার সঙ্গে কথা বলার যে একটা আলাদা একটা আনন্দ বা ইন্টারেস্ট আমাদের সবার মধ্যে, কিন্তু সব শ্রোতাদের মধ্যে সেটি আছে, কারণ
1: ধন্যবাদ।
0: শ্রোতাদের মধ্যে আমাদের আলোকপাত হয়। গতকালকে আমরা কথা বলেছি যে সত্যি কথা বলতে গেলে আজকের অনুষ্ঠানটা আমাদের কাছে খুবই ভালো হয়েছিল, প্রাসঙ্গিক হয়েছিল, কারণ সুস্মিতা দিদি ভাই এসেছিলেন আর তিনি সত্যি গানটাকে কেন্দ্র করে তিনি অনেক কিছু বলেন, আর ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি,
1: ধন্যবাদ
0: তাই
1: ধন্যবাদ।
0: না? এটি তো
1: হ্যাঁ
0: পারস্পরিক একে অন্যের প্রতি ভালোবাসা আর কি আমাদের এই অনুষ্ঠান মনোরঞ্জন করে,
1: হ্যাঁ
0: ঠিক না
1: হ্যাঁ
0: দিদি ভাই?
1: হ্যাঁ আমাদের আদান প্রদান রাখতেই হবে, যেহেতু একটা অনুষ্ঠান চলছে, প্রসঙ্গ সবারই জানা। যদিও আমাদের মানে সুরের ফেলাতে কোনো বিশেষ বিষয় বা টপিক যেমন হ্যালো অনুরোধে হয় সেভাবে নেই, কিন্তু আমরা যে কোনো মানে কথার মধ্যেই কথা বেরিয়ে আসে, ঠিক না? সেটাই তো, আমরা এই নিয়ে কথা বলি। আর শ্রোতাদের অনেক ভালো ভালো শ্রোতারা আমাদের অনুষ্ঠানে আসেন, অংশগ্রহণ করেন, অনেক কিছু তথ্য আমরা আমাদের এই শ্রোতা বন্ধুদের কাছ থেকে পাই। আসলে এটা অনেক বড় প্রাপ্য। তো আজকের গানের প্রসঙ্গটা বলে ফেলুন, এরপরে কথা বলছি।
0: দিদি ভাই,
1: হুম
0: গতকালকে সম্ভবত আমাদের একজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী প্রয়াত হয়েছিলেন,
1: হুম
0: বিভা চট্টোপাধ্যায় সম্ভবত ওনার নাম।
1: আচ্ছা,
0: দেখুন, ওনার যদি কণ্ঠে যদি একটি গান যদি আপনি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিতে পারেন আমাকে, তাহলে আজকের দিন আমি খুব খুশি হব, আনন্দিত হব, কারণ ওনার গলায় গান শুনে আজকের দিনে আমরা এই জায়গায় দাঁড়িয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি আমরা জানাতে চাই।
1: ঠিক আছে, আমি দেখছি।
0: উনি

0: তার মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় 93 বছর। সত্যি আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে একটা কথাই বলি, যে আমাদের এই সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হয়ে হয়ে গেছে। কারণ দেখুন, ওনাদের মতো শিল্পী তো আমরা দ্বিতীয় কাউকে পাবো না, ঠিক না? তাই খারাপ লাগছে। আর সেটি তো ঈশ্বরের নিয়তি, যে হয়তোবা জন্ম হলেই মৃত্যু হবে, আর মৃত্যু হলেই জন্ম অবধারিত। সেটি
1: আপনি কি,
0: আর
1: হ্যাঁ বলছি, আপনি কি শিল্পীর নাম বিভা সেনগুপ্ত বললেন না চক্রবর্তী
0: না
1: বললেন?
0: চট্টোপাধ্যায়,
1: আচ্ছা আমি দেখছি।
0: দেখুন তো
1: হ্যাঁ
0: কম্পিউটার দেখুন
1: হুম
0: তো।
1: হুম
0: আর এগিয়ে আসছে আমাদের দুর্গা উৎসব, ঠিক না?
1: হুম
0: আর আমরা চাই যে আমাদের দুর্গা উৎসব সবার জন্য আনন্দ হয়ে উঠুক। কারণ দেখুন, দুর্গা পুজোর জন্য আমরা পুরো বছর অপেক্ষায় থাকি, প্রত্যেক শ্রোতা বন্ধুরা। কারণ আমরা আনন্দ করব এবং দেবী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব তার জন্য। কারণ অনেক মানুষ বাইরে চাকরি করেন, ওনারাও কিন্তু এই দুর্গা উৎসবের জন্য অপেক্ষায় থাকেন। ওনারা যাতে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক সার্ভিসম্যান যারা আছেন, ওনারা কিন্তু ছুটি লিভ নেন না, কারণ আশা করে বসে থাকেন যে দুর্গা উৎসবের সময় লিভ নেব, কারণ বাড়িতে যাবো, আনন্দ করব। তাই যেন আমাদের সবার আনন্দ হয় ইতিবাচক, সেটি বললাম। আর এই মুহূর্তে আমি যাদেরকে নিয়ে গান শুনবো, আপনি তো প্রথমে শুনবেন, তারপর রয়েছেন আশুতোষ দা, অনুপ দা, জহর দা, তারপর অবিনাশ তেলি মহাশয়, খুব ভালো একজন শ্রোতা অবিনাশ বাবু, অনেক কিছু বলেন অনুষ্ঠানে, ভালোই লাগে। তারপর পশ্চিমবঙ্গ থেকে গতকালকে একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন, কথা বলেছিলেন, না সুব্রত ভট্টাচার্য না কি যেন নাম বলেছিলেন, দেখুন তিনি কয়েকদিন ধরে অনুষ্ঠানে ঢুকছেন, খুব ভালো একজন শ্রোতা, কিন্তু গতকালকে একটা কথা বলছিলেন তিনি, সত্যি যেন মনটা ভীষণ খারাপ লাগছে। তাই ওনাকেও আমরা অনুষ্ঠানের মাধ্যমে জানাই, যাতে সেটি তো প্রকৃতি বা নিয়তির নিয়ম রয়েছে, ঈশ্বর জন্ম দিলে মারবেন বা মৃত্যু হবে, যাতে মন খারাপ না করে অনুষ্ঠান শোনার জন্য আমি ওনাকে অনুরোধ করি।
1: আচ্ছা, তো এর ফাঁকে, হ্যাঁ এর মাঝখানে আমি আরেকটা কথা বলছি, যে আপনার প্রিয় শিল্পী কিন্তু আমরা পাইনি, তো
0: আচ্ছা
1: হ্যাঁ বিভা সেনগুপ্তের পেয়েছি রবীন্দ্রসঙ্গীত, সেটা
0: আচ্ছা
1: শুনিয়ে দেব।
0: আচ্ছা ওবে ওবে
1: ঠিক
0: আর
1: আছে,
0: আপনি ভালো থাকবেন,
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন, পুজোর প্রস্তুতি নিন, সবাইকে নিন।
0: ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান। আর আরেকজন শ্রোতা বন্ধুকে আমি অনুষ্ঠানে অনুরোধ করছি ফোন করার জন্য, ওনার নাম হচ্ছে নিরঞ্জন গোস্বামী মহাশয়, তিনি একজন বিদগ্ধ শ্রোতা, বরজ্যেষ্ঠ শ্রোতা, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, সেই আশা আমি করি।
1: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, গান শুনুন,
0: ভালো শ্রোতা,
1: হ্যাঁ ধন্যবাদ আপনাকে।

0: নমস্কার,
1: হ্যালো,
0: সুরের ফেলা।
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি বাইকগুপুর থেকে কাজল মালাকার বলছি।
0: আচ্ছা বলুন, ভালো আছেন আপনি?
1: অবশ্যই ভালো আছেন ম্যাডাম।
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: ও আছি ভালো।
0: ঠিক আছে, বলুন।
1: আপনাদের সুস্মিতা ম্যাডাম তাই না?
0: হ্যাঁ হ্যাঁ বলছি।
1: ম্যাডাম তো একটা গান শুনবো, যে বাবা কেন চাকর ফিল্মের যেন
0: হ্যাঁ, গান গানের লাইনটা। হ্যালো, হ্যালো, হ্যালো।

0: নমস্কার, সুরের ফেলা।
1: নমস্কার নবীনদি।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: আচ্ছা, বলুন, ভালো আছেন তো আপনি?
1: হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো তো?
0: হ্যাঁ, ভালো আছি।
1: যাই হোক, গতকাল তো অনেক কষ্টে লাইনটা পেয়েছিলাম, আর আজকে যাই হোক নেটওয়ার্ক ঠিকঠাক রয়েছে।
0: হ্যাঁ,
1: আজকে
0: প্রথম দিকে
1: লাইনটা
0: পেয়ে
1: পেয়ে
0: গেলেন।
1: গেছি। তো একটু আগে আমাকে প্রেমজিৎ দা ফোন করে বলছেন যে ওনার একটু ভুল হয়ে গেছে, উনি বিভার চট্টোপাধ্যায় বলেছিলেন, কিন্তু না, সেটা সেটা উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, যে বিভা সেনগুপ্ত।
0: হ্যাঁ
1: তো হ্যাঁ হ্যাঁ, তো আপনি যে গানটা চলেছেন সে ঠিকই ছিল।
0: হ্যাঁ, সেটি বিভা সেনগুপ্তের গান।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো উনি আমাকে ফোন করে বলেছিলেন যে সেটা বলে দেওয়ার জন্য লাইভে, কারণ ওনার যে একটু ভুল হয়ে গেছে, তো সেই জন্য
0: ঠিক
1: ভুলটা যেন
0: আছে, ঠিক আছে, কোনো
1: ভাঙিয়ে
0: ব্যাপার।
1: দেওয়া যায়।
0: আমি বলেছিলাম যে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যাই
0: বিভা
1: হোক বলছেন তো।
0: চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমি পাইনি, বিভা সেনগুপ্তের কণ্ঠে শোনাচ্ছি
1: হ্যাঁ
0: বলেছিলাম
1: হ্যাঁ,
0: আমি।
1: সেটাই।

0: সেটাই উনি বলছেন যে সেটা বলে দেওয়ার জন্য যাই হোক, ভালো ভালো হয়েছে আপনি আপনি সেটা প্রকাশ করেছেন।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, বলুন।
0: তো যাই হোক, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই আমিও আমার পক্ষ থেকে। আর আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেন, সেটা হলো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
1: ঠিক আছে, খুব সুন্দর গান, খুব সুন্দর।
0: হ্যাঁ হ্যাঁ
1: আসলে এই রবীন্দ্রসঙ্গীতের কথা, আমরা গান তো শুনি বিভিন্ন ধরনের, ঠিক না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত যখন আমরা শুনি বা আমাদের কানে যখন আসে, মানে যতই আমাদের মন আমরা উদ্বিগ্ন থাকি না কেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীত হলো এমন একটা মাধ্যম যেটা মনকে শীতল স্নিগ্ধ করে দেয়। শোনা মাত্রই কিন্তু আমরা একদম
0: আমরা যতই মন মেজাজ খারাপ থাকুক বা উগ্র মেজাজই থাকি, তো যখন রবীন্দ্রসঙ্গীত গুলা শুনি তখন আমাদের এমনিতে শান্ত, মানে খুব মানে এরকম একটা পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ গানখানি বলছিলেন কি, আমার হিয়ার মাঝে?
0: হ্যাঁ হ্যাঁ আমার
1: ঠিক
0: হিয়ার
1: আছে
0: মাঝে।
1: ঠিক আছে, খুব সুন্দর গান।
0: ঠিক আছে দিদি, এই মুহূর্তে শুনছেন প্রেমজিৎ দা রয়েছেন, আশুতোষ দা, সঙ্গীতা দি আর রয়েছেন, জহর দা রয়েছেন আর রবীন্দ্র ভাই, আর এই মুহূর্তে আরো কার্তিক মালাকার, আর যারা শুনছেন এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনবো, আপনি শুনবেন আর বাদল খুঁটিয়ালরা।
1: ঠিক আছে ঠিক আছে, সব
0: ঠিক আছে দিদি,
1: শ্রোতাদের
0: নমস্কার।
1: জন্যই হ্যাঁ পাঠাচ্ছি, নমস্কার নেবেন।

0: নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার। আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
1: তার মানে কিছু নেবেন অভিনাথ দাদা, কৃষ্ণাবন, কুমরাক্ষী নেবেন, মল্লিকাবন, তুলসীবন, খোলা সর কিছু নেবেন, মাসিদেবার দাদা, পুরস্কার দর্দর, কমল বক্ষ নেবেন, দাদু মঙ্গলসূর নেবেন, আলম গোড়াবি, অদল কুটিয়ান, আজ মানে কোলার দাদা তা শুনছেন মানে গেছেন আর কি দাদি।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার, গান শুনুন, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভেলা। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন বলুন।
1: নমস্কার নিবেন ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার, বলুন বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: আচ্ছা
1: তো আজকে আবার পেয়ে গেছি আপনাকে, বেশ ভালোই লাগছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: শুধু আমার নয়, আমাদের শ্রোতা বন্ধুদের সবারই ভালো লাগে আপনি যখন আসেন। আপনার প্রাণবন্ত উপস্থাপনা সত্যি আমাদের একটা মন ছুঁয়ে যায়।
0: ধন্যবাদ, বলুন।
1: তো
0: আসলে
1: আজকে আমাকে,
0: আপনাদের সাথে
1: হ্যাঁ
0: কথা
1: আজকে,
0: বলতে, হ্যাঁ
1: হ্যালো
0: অনেক
1: হ্যালো,
0: শ্রোতা বন্ধুরাই বলেন, আসলে এই যে ভালো লাগা, মানে
1: হ্যাঁ
0: আপনারা যেরকম ফিল করছেন, কিন্তু আমি মানে না হলে তো আমরা কি, কল আসছে আমরা গান শুনিয়ে দেব, কিন্তু আমরা একে অপরকে বোঝা কি কথা।

0: আপনারা সত্যি আমাদের একটা মন ছুঁয়ে যায়।
1: ধন্যবাদ, বলুন।
0: তো
1: আসলে
0: আজকে আমাকে,
1: আপনাদের সাথে
0: হ্যাঁ
1: কথা
0: আজকে,
1: বলতে, হ্যাঁ,
0: হ্যালো
1: অনেক
0: হ্যালো,
1: শ্রোতা বন্ধুরাই বলেন, আসলে এই যে ভালো লাগা, মানে
0: হ্যাঁ
1: আপনারা যেরকম ফিল করছেন, কিন্তু আমি মানে না হলে তো আমরা কি, কল আসছে আমরা
0: হ্যাঁ
1: গান শুনিয়ে দেব, কিন্তু আমরা একে অপরকে বোঝা, কি কথা বলা, মানে আমরা যখন কথা সামান্য কথাই হয়, কারণ আমাদের সময় নির্ধারিত থাকে, এর মধ্যেই যে মানে যতটুক মনে চায় আমরা ততটুক কিন্তু কথা বলতে পারি, এই যে চাওয়া পাওয়া, সেটাই হচ্ছে
0: হ্যাঁ
1: অনেক বড়, ঠিক না?
0: হ্যাঁ সত্যি
1: সেটাই
0: সত্যি
1: সেটাই।
0: আপনি ঠিকই বলেছেন। সারাটি দিন ধরে তো আমরা কথা বলি, অনেক মানুষের সাথে কথা বলি, আর অনেক মানুষের সাথেও দেখা সাক্ষাৎ হয়, কিন্তু এই যে ফোনের অনুষ্ঠানে আপনাদের সাথে যে একটুখানি যে আমাদের কথা হয়, আমরা কথা বলি, সেই ভালো লাগা কিন্তু আমি সারাটা দিনও আমরা কিন্তু পাই না,
1: সেটাই
0: শুধু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি। তাই কি বলবো, আমাদের মন একবার ভালো হয়ে যায় সারাটি দিনের জন্য।
1: ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
0: তো আজকে আমাকে সেই স্বর্ণালী সময়ের একটি গান শুনিয়ে দিবেন, সেই 70 দশকের একটি মন ছুঁয়ানো গান শুনতে চাচ্ছি,
1: বলুন।
0: কিশোর দার কণ্ঠে।
1: হুম
0: মহান গীতিকার মুকুল দত্তের লেখা সেই গানটিতে সুর দিয়ে সাজিয়েছেন কোকিলা কণ্ঠী লতা মঙ্গেশকর। আর সেই গানটি হচ্ছে, আমি নেই আমি নেই ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায় শুধু, সেই গানটি শুনিয়ে দিবেন। সেই 70 দশকের স্বর্ণালীর সময়ে কিশোর কুমারের কণ্ঠে বিষাদের প্রতিধ্বনি, এই গানগুলির শুধু সুর নয়, যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অনুভূতি। কিশোর কুমার সে জাদুকরী কণ্ঠ ও ওনার গানের গভীরতা আর সুরের মূর্ছনা সব মিলিয়ে এই গানগুলি বাংলার সঙ্গীত জগতে অমর হয়ে রয়েছে আজও। সেই গানগুলি যখন শুনি মনে করে দেয় সেই সময়ের কথা, কারণ সেই গানগুলি সেই পুজোর আগে বা পুজোর সংখ্যায় সেই গানগুলি বের হতো কলকাতা থেকে, বেশ কয়েকটা পত্রিকা বের হতো, যুগান্তর আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকাগুলিতে ছাপা হতো পুজোর সংখ্যা কার গান বের হবে। তাই সেই গানগুলি শোনার জন্য বা সেই গানগুলি রেকর্ডগুলি ক্রয় করার জন্য, হ্যাঁ, পুজোর আগে কিন্তু অনেক দৌড়ঝাঁপ শুরু হয়ে
1: হ্যাঁ,
0: যেত
1: দোকানে দোকানে কিন্তু
0: শ্রোতাদের।
1: অনেক জামা কাপড়ের সাথে সাথে, কিন্তু তখন তো সিডি বা আজকালকের এই নেটের ব্যবস্থা তো ছিল না, ক্যাসেটই ছিল।
0: হুম হুম হুম হুম
1: হ্যাঁ, তো
0: হ্যাঁ ম্যাডাম সত্যি, তখনকার তো শুধু সেই গ্রামফোন রেকর্ডই ছিল, সেই ছোট ছোট রেকর্ড গুলো বেশি দাম নয়, 15-20 টাকা দিয়ে পাওয়া যেত, আর এলপি যেগুলো ছিল সেগুলি 40-45 টাকা দাম ছিল সেই সময়। তো সেই সময়ের কথাগুলি মনে পড়ে সেই গানগুলি শুনলে, আর সেই সময় একটা অনেক ভালো লাগার একটা সময় ছিল, কিন্তু আজ তো সেই সময়গুলো আর পাচ্ছি না আমরা,
1: সেটাই,
0: তো
1: আমরা
0: মনে
1: সেই
0: পড়ে সেই
1: সময়কে
0: ফেলে আসা
1: আর এই
0: দিনগুলি।
1: গানের মাধ্যমে কিন্তু সেই সময়ে ফিরে যাওয়া আমাদের, ঠিক না? ঠিক আছে, কিশোর কুমারের কণ্ঠে গানখানি শুনতে চাইছেন তো?
0: হ্যাঁ ম্যাডাম ঠিক আছে,
1: ঠিক
0: ভালো
1: আছে,
0: থাকুন
1: হ্যাঁ
0: আপনার।
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: আপনিও অনেক ভালো
0: রাখছি,
1: থাকুন,
0: নমস্কার।
1: এভাবে ফোন করবেন। নমস্কার।

0: নমস্কার সুরের ফেলা।
1: নমস্কার ম্যাডাম, আমি কাজল মালাকার বলছি।
0: আচ্ছা আচ্ছা বলুন।
1: ম্যাডাম আগে কল করেছিলাম, কথা বলতে বলতে মোবাইল সিস্টেম হয়ে গেছিল।
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ, কিন্তু আপনার পছন্দের গান আমি শুনিয়েছি, বাবা কেন চাকর ছবির গান শুনতে চাইছিলেন তো?
1: ম্যাডাম অন্য একটা গান শুনতে পারবো নি?
0: আচ্ছা আচ্ছা বলুন।
1: অন্য একটা গান হবে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফিল্মের গান একটা পাঠিয়ে দিন ম্যাডাম।
0: কোনটা?
1: চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সানাই দিয়ে যেতে, এই গানটা হবে না ম্যাডাম?
0: হ্যাঁ দেখছি হবে।
1: কালকে অনেকবার ম্যাডাম ট্রাই করেছি, একবারও ফোন পেতে পারলাম না।
0: আচ্ছা এই জন্য আজকে দুবার করলেন, ঠিক আছে ঠিক আছে। আপনার পছন্দের গান, কিন্তু এটা নিয়ম না যে আমরা একই শ্রোতার মানে কল দুবার গ্রহণ করি, কিন্তু যাই হোক আপনার কথাটা অপূরণ ছিল, সেজন্য আমি আপনার পছন্দে আবারও গান শুনিয়ে দিচ্ছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি থেকে, শুনুন।
1: আমার সঙ্গে যারা আছেন তাদের নামটা একটু বলতে পারবেন?
0: আচ্ছা আচ্ছা বলুন।
1: আমার সঙ্গে আছেন আমার মা বাবা, মা আছেন, তারপরে আমার ভাতিজি, তারপরে অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, তারপর অবিনাশ ভাই রয়েছেন, এই মুহূর্তে যারা আছেন সবাইকে নিয়ে এই গানটা শুনবো।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন, সঙ্গে থাকুন।

0: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি।
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার নমস্কার, অনেকদিন পর।
1: নমস্কার, অনেকদিন পর, অনেকদিন পর। সেটা আমাদের এখান থেকে ফোন হওয়া অত্যন্ত কষ্টকর, একদম ঢুকেও না ইচ্ছা করলো।
0: আচ্ছা না, কালকে কিন্তু
1: অনেকদিন
0: কালকে নেটওয়ার্কে অনেক সমস্যা ছিল, অনেক শ্রোতা বন্ধুরাই জানিয়েছিলেন।
1: কালকে তো হয়েছই না, এর আগের থেকে 5-7 দিন, 7-8 দিন হয়ে গেছে, আর
0: হুম
1: যোগাযোগ আপনাদের সাথে হয় না।
0: হুম
1: তো আজ আমি মহালয় আর আরাম শুভেচ্ছা নেবেন আপনি,
0: শুভেচ্ছা আপনিও
1: এবং
0: নেবেন,
1: সকল
0: প্রণাম নেবেন
1: শ্রোতাদের প্রতি,
0: আমাদের। হ্যাঁ
1: সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল। পূজার যেন মঙ্গলময়ী মায় মঙ্গল মতো আসেন, মঙ্গল মতো রাখেন আমাদের এই মার আশেপাশে, প্রার্থনা রাখছি। আর গানটা শুনবো আজকে রামকুমার চট্টোপাধ্যায়ের মধ্যে,
0: আচ্ছা।
1: জয় মা জননী জয় তারিণী, জয় মা কালী সীতা পহারিণী, এরকম একটা গান আছে। আমার সুরটা
0: হ্যাঁ
1: আসছে না, আমার হাতটার অবস্থা খুব খারাপ, এবং আসিফ সল্লাদের মতো অগ্নিকুণ্ডে, মা সল্লাদের মতো অগ্নিকুণ্ডে আছি, সেই জন্য মন মানসিক অবস্থাটা এমন একটা সুস্থ নয়। তো আপনাদের সাথে একটু যোগাযোগ রাখি, রাখলে পরে একটু সময়ের জন্য একটু শান্তি পাই।
0: আচ্ছা
1: তো
0: আচ্ছা, আপনি এই যে বললেন যে আমরাও কিন্তু যখন ফোনিং অনুষ্ঠানে আমরা যখন বসি, আমাদের নির্ধারিত কতগুলো শ্রোতা আছে যারা ফোন করেন, আর বিশেষ করে আপনি অনেক বয়োজ্যেষ্ঠ, অবশ্যই প্রণাম নেবেন। আর আপনি ফোন না করলে না, আসলে মনের মধ্যে চিন্তা তো দেখুন সবসময় থাকে সবার, আর একটা আর ফোনটা যখন এসে যায় তখন আসলে খুব মানে মনে স্বস্তি একটা পায় যে না, উনি ফোন করেছেন, আজকে কথা হলো ওনার সাথে। তো শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনার নাম আর কোত্থেকে বলছেন সেটা একটু যদি বলে দেন।
1: কমলপুর থেকে,
0: কমলপুর থেকে? আচ্ছা আচ্ছা,
1: কমলপুর থেকে
0: ঠিক
1: নিরঞ্জন
0: আছে।
1: গোস্বামী বলছি। এবং
0: হ্যাঁ
1: আপনারা গতকালকে আমাদের প্রসঙ্গিক বাবুর জন্ম দিবস ছিল,
0: হ্যাঁ হ্যাঁ
1: তো ওনাকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল, এবং ওনার জীবন উন্নত মানের হোক, ঈশ্বর ওনাকে আরো উন্নত করুক এই আকাঙ্ক্ষা রাখি। উনি
0: হ্যাঁ হ্যাঁ আমি জানিয়ে দেব, হ্যাঁ আমি জানিয়ে দেব। আর আপনি আপনি
1: আমার
0: ভালো
1: আমার
0: থাকবেন। হ্যাঁ
1: আমার ছেলে আছে
0: আচ্ছা
1: প্রসঞ্জিত নাম,
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওই প্রসঞ্জিত আসতে পরে আমার ওই ছেলেটা এখন এখানে নাই,
0: হ্যাঁ
1: বেঙ্গালুরে আছে।
0: হুম
1: তো প্রসঞ্জিত বাবু আসতে পরে আমার ওই পতাকা হৃদয়ে
0: হ্যাঁ
1: আলো রঙ
0: মনে
1: করে।
0: হয় মনে হয় যে ছেলের সাথেই কথা বলছেন, ঠিক না?
1: ও ছেলের সাথে কথা
0: হ্যাঁ
1: বলছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে, রাখলাম।
0: হ্যাঁ, আপনি কিন্তু খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া ঠিক সময় নেবেন, ওষুধপত্র নেবেন, আর সামনে পুজো আসছে, আনন্দে কাটান। দেখুন আমরা আজকের যে দিনটা পেয়েছি, জানি না আমরা কাল পাবো কি না, ঠিক না? কাল হ্যাঁ কালকের কালটা আমরা দেখিনি, এখন রাত্রে শুতে যাব, সকালে উঠবো কি না, সেই ভোরের আকাশ রোদ দেখবো কি না, তো আজকে যে দিনটা পেয়েছি সেটাকে কিন্তু আমরা ভালোভাবে আনন্দে কাটাই, এটাই কিন্তু আমার মানে আমার ছোট্ট মুখে বড় কথা বলছি যে হ্যাঁ
1: দিনটা কাটলো আনন্দে, কাটলেই আনন্দ
0: হ্যাঁ সেটাই, কালকেও দেখে নিই যেটা আছে আজকেই আছে। তো আজটা অনেক ভালো থাকুন আপনি, আর অবশ্যই ফোন করবেন কিন্তু আপনি, ঠিক আছে? আর
1: করতে চেষ্টা করি মা, কিন্তু কোনটা আমাদের এখান থেকে খুব কষ্ট হয়,
0: আচ্ছা আচ্ছা, আপনি চেষ্টা করবেন, পেয়ে গেলে তো ভালো, আমাদেরও ভালো। যাই হোক, আমরা আশা রাখবো আপনি ফোন করবেন, আর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে হ্যাঁ গানখানি শুনুন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।
1: সকলের প্রতি মার পূজা আসছে, তো
0: হুম
1: মার পূজাটা যাতে সাত্বিক আনন্দে আনন্দিত হয়, মার যেহেতু আনন্দ পান, সেই এবার মায় যেভাবে আনন্দ পায় আমরা যেন সেইভাবে
0: ঠিক আছে।
1: আমাদের মনকে আমাদের হৃদয়কে গঠন করে

0: নমস্কার
1: দিদিভাই,
0: নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীতা দেবনাথ চন্দ্রপুর থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন?
1: দিদিভাই, আজকে আমাকে আশা দিয়ে করতে একখানি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিন, মারে ঝর্ণা তোলার নির্জনে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর গানখানি শুনবো আপনাকে নিয়ে, আর জহর দাদা, প্রেমজিৎ দাদা, অবিনাশ ভাই, বরুণ দাদা, আর লালন ভাই, বাদল ভাই, আর রাজেন্দ্র ভাই, সবাইকে নিয়ে শুনবো।
0: হ্যাঁ হ্যাঁ, গান তো শুনবেন। পুজোর কেনাকাটা কেমন হচ্ছে?
1: চলছে দিদি ভাই?
0: আচ্ছা, আর প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছেন।
1: হ্যাঁ, ভালো আছি।
0: হ্যাঁ,
1: আর খুব ধুমধাম করে তো পুজো কাটাবো, তার জন্য তৈয়ারিও চলছে
0: তৈরি
1: আমাদের।
0: তৈরি। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো করবে যাতে শরীর সুস্থ থাকে, ঠিক না? শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো পুজো কথা বলে লাভ নেই। তো আপনি নিজের খেয়াল রাখবেন, পরিবারের সবার যত্ন নেবেন, আর আমরা আকাশবাণীকে সাথে রাখবেন এই আশা তো করতেই পারি, ঠিক আছে?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গান চলে এসেছে আশা
1: ভালো
0: ভোসলের
1: থাকবেন।
0: কণ্ঠে।
1: নমস্কার।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, শুনুন।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস।
0: আচ্ছা
1: আর
0: আচ্ছা
1: আমার গ্রামের নাম বাদরি পাড়।
0: আচ্ছা আচ্ছা বলুন।
1: তো আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনিও ভালো নিশ্চয়ই।
1: হ্যাঁ ভালো আছি। তো আপনার জন্য এবং সকল শ্রোতাবর্গের জন্য রইল মহালয়ার এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা।
0: হ্যাঁ শুভেচ্ছা আপনাকেও, মহালয়ার আগে কিন্তু আমরা আবারও আসবো।
1: হ্যাঁ, তো
0: হ্যাঁ
1: আপনারা আকাশবাণী কৈলাসের অনুষ্ঠানে যে মহালয়া প্রচার করেন, তো
0: হুম হুম হ্যাঁ
1: ও
0: প্রচার হয়,
1: ও
0: আপনি শুনবেন কিন্তু সেই ভোরবেলা 4টে থেকে শুরু হয়, আপনি শুনবেন ঠিক আছে? কারণ
1: হ্যাঁ
0: মহালয়ার দিন যদি আমরা সে ভোরের রেডিও যদি অন না করি, তাহলে কিন্তু মহালয়া ভাবটা কিন্তু আসে না। আমরা অন্য সময় শুনি বা অন্য সময় সেই চাহিদাটা থাকে না, কিন্তু মহালয়ার দিনে সেই ভোরের রেডিও টিউনে মহালয়ার গান শোনা মানে অনেক বড় কিন্তু, ঠিক না? আপনি শুনবেন।
1: হ্যাঁ,
0: আর আজকে কি শোনাবো বলুন।
1: আজকে আমি গান শুনবো, চাই না আমার রেশমি চুড়ি, চাই না আমার শাড়ি, এই গানটি শুনিয়ে দিলাম।
0: কাউকে উদ্দেশ্য করে শোনাচ্ছেন না নিজেই শুনতে
1: মানে
0: চাইছেন?
1: সেটি গানটি হলো দুর্গাপূজার একটি গান, আর
0: হ্যাঁ
1: আমি সবাইকে দুর্গাপূজার একটি গান শোনাতে চাইছি।
0: ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য যাচ্ছে আপনার পছন্দের গান
1: আর গানটি অবশ্যই গেয়েছেন
0: আশা ভোসলে।
1: আশা ভোসলে।
0: হ্যাঁ হ্যাঁ আশাজির কণ্ঠে।
1: আর আমি এই গানটি পরিবারে শুনবেন, বাবা শুনবেন চেতন কুমার দাস, মা শুনবেন শিল্পীরানী দাস, বড় ভাই শুনবেন জয়জিৎ দাস। আপনার জন্য রইল গানটি, আর বড়দা রয়েছে অনুপ কুমার ভট্টাচার্য, দিদি ভাই শুনবেন ছোট বাবু ভট্টাচার্য আর ক্লান্ত ভাই। আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাস অনুষ্ঠান শুনছেন সবাই, তিনি শুনবো গানটি।
0: ঠিক আছে, গানখানি শোনাবো। আর মার জন্য কিন্তু চুড়ি নিয়ে যেতে হবে, মার জন্য নতুন কাপড়ও নিয়ে যেতে হবে পুজোতে, ঠিক
1: হ্যাঁ
0: না?
1: একদম
0: হ্যাঁ ঠিক আছে, পুজো ভালো
1: ঠিক আছে
0: কাটান।
1: দিদি ভাই, নমস্কার,
0: হ্যাঁ
1: রাখি।
0: গান শুনুন, হ্যাঁ সঙ্গে থাকুন, নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন বলুন। হ্যালো
1: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি, কে বলছেন আপনি?
1: হ্যাঁ নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি কৈলাস শহর চৌরিপুর থেকে বলছি।
0: আচ্ছা,
1: প্রথম থেকে ট্রাই করছি, কোনটা লাগছে না। তবে গানের কথাটা আগে বলে দিলি,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: রবি ঠাকুরের বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে, বড় আশা করে এসেছি গো, সেই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন মহান শিল্পী আশাদির কণ্ঠে। গানটা হচ্ছে আমার বেলা যে যায় সাজ বেলাতে, আর এই গানটির রূপ দিয়েছেন রবি ঠাকুর, সুর দিয়ে সাজিয়েছেন রবি ঠাকুর। আর দেখুন দিদি ভাই, প্রথম থেকেই ট্রাই করছি, ফোনটা লাগছে না, কিন্তু একদম শুরুটা দুবার উনি ফোন করলেন, তার কোনো লজিকই আমি বুঝলাম না। যেহেতু আপনি উনার অনুরোধের গান শুনিয়ে দিয়েছেন, তারপরে তো ফোন করার কোনো মানেই হয় না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি আমি বললামই।
1: তাদের কেমন লাগবে আপনি বলুন।
0: হ্যাঁ আমি সেটা বলেওছিলাম, কারণ উনি ছবির নামটা বলতে পেরেছিলেন, কিন্তু গানের পছন্দ বলার আগে কিন্তু লাইন হ্যাঁ কেটে গেছিল।
1: বুঝতে পেরেছেন, গানও শুনিয়ে দিয়েছেন। দেখুন আমার বেলায় এরকম হয়েছে, আমি গানও বলতে পারিনি কিন্তু ফোন কেটে গেছে, কিন্তু দ্বিতীয়বার আমি ফোন করিনি, কারণ যিনি ছিলেন অ্যাঙ্কার উনি কিন্তু ওনার পছন্দের গান শুনিয়ে দিয়েছেন, হয়ে গেল, দ্বিতীয়বার ফোন করার কোনো মানেই হয় না। তো এই যে আপনি ওনাকে এই সুযোগটা দিয়েছেন, এই সুযোগ কিন্তু অনেক শ্রোতারা নেবে, কিন্তু আজকে অনেক শ্রোতারা শুনেছেন
0: না, অনেক শ্রোতারা। আমি তো তখনই বললাম যে আমাদের একটা অনুষ্ঠানে কিন্তু দুজন কলারের, কিন্তু মানে একজন কলারের দুবার আমরা রিসিভ করি না, কিন্তু কথা হচ্ছে উনি ছবির নামটা বলতে বলেছিলেন, ছবি
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না, কথাটা যখন হচ্ছে আমি কথাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ উনি আচ্ছা হ্যাঁ জানি আমি, সেটাই বলছি যে উনি ছবির নামটা বলতে পেরেছিলেন, কিন্তু এরপরে গানের পছন্দটা বলার আগে কিন্তু লাইন কেটে গেছিল। তো আমি আমার মতো একটা গান শুনিয়ে দিয়েছিলাম, তো সেকেন্ড টাইম হ্যাঁ বলছি, সেকেন্ড টাইম না, আমি আমি আমি সেজন্য আমি বলে দিয়েছি এটা কিন্তু সম্ভব না, কিন্তু উনি যেহেতু গানের পছন্দটা ঠিক মতো বলতে পারেননি এই জন্য আমি শুনিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আপনি অনুষ্ঠানের কিন্তু আমাদের সবশেষ কলার, তো আশা ভোসলের কণ্ঠে
1: হ্যাঁ কিন্তু আমি মেনে নিতাম।
0: হুম হুম হুম হ্যাঁ, অনুষ্ঠানের মান কিন্তু আমাদের ধরে রাখতে হবে, ঠিক না? অনুষ্ঠান
1: আমাদেরও বিশাল হাত ধরে রাখার, আপনারাও রয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই তো, দু তরফ থেকে কিন্তু হয়। তো যাই হোক,
1: ঠিক আছে দিদি, ভালো থাকবেন।
0: হ্যাঁ
1: ভালো কাটুক সবার, সেটাই কামনা করছি।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারও ভালো কাটুক, গান শুনুন আপনার পছন্দের। নমস্কার, রাখছি, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আজ সুরের ভেলা থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। কথা হবে আগামীকাল ঠিক এই সময়ে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন বেলা ১২:০৫, ১২:৩০ রবীন্দ্রসঙ্গীত। দুপুর ১টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। ১টা বেজে ৫ মিনিটে হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা।

কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 1:30, দুপুর 1:40 ককবুরুক আধুনিক গানের অনুষ্ঠান, দুপুর 2:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে দুপুর 2:30।

বিকেল তিনটে সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। এরপরে শুনবেন পুনরায় মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান বিকেল তিনটে বেজে দশ মিনিট থেকে। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থের অনুষ্ঠান, কিষাণবাণী অনুষ্ঠান ছটা বেজে ত্রিশ মিনিটে।

রাত সাতটায় আগরতলা কেন্দ্রের ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত সাতটা বেজে 35 মিনিটে প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ রাত 7:45 এবং 7:55 রিলে করে শোনানো হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের 94তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে রাত 8:10 থেকে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সাথে সাক্ষাৎকার। মিক্স মেলোডিজ অনুষ্ঠান রাত 8:30 রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

শ্রোতা বন্ধুরা লোকগীতি শুনতে পাবেন রাত 9:15 থেকে রাত 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 10:00। 10:10 শুনবেন নজরুল গীতি। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:20। রাত 10:30 আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের আজকের এই অধিবেশনের সমাপ্তি হবে রাত 10:35। শুনলেন আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

লোকগীতির অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন গঙ্গাধর মণ্ডল, তুলিকা হাজরা এবং সবশেষে কিসমত ফকিরের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী কৈলাসহর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন সঞ্জিতা খাতুনের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ।

এতক্ষণ দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কুল শহর। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনুন সদাগর ছবির গান, কবিতা কৃষ্ণমূর্তি এবং সহশিল্পীদের কণ্ঠে অনুষ্ঠানের প্রথম গান।

গানখানি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তি, মনহারু দাস এবং সুখবিন্দর সিং এর কণ্ঠে। এবারের শিল্পী মাহমুদ আজিজ এবং সুদেশ ভোসলে।

গানখানি শুনছিলেন লতা মঙ্গেশকর, মোহাম্মদ আজিজ এবং সহশিল্পীদের কণ্ঠে। চিত্রমালা অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনুন সুরেশ ওয়াটকর এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা শুনছিলেন। এই অনুষ্ঠানে সদাগর ছবির গান, সবশেষ গানখানি শুনলেন সুরেশ ভাটকর এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, এখন সময় দুপুর 1:30। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার ২৫ বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ সাড়ে তিন বছর পর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫% করল রিজার্ভ ব্যাংক। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও গড়ে তোলা হচ্ছে। আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকেই ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,

0: মানুষের আস্থা এবং কোটি কোটি দলীয় কর্মীর নিষ্ঠাই তার সবচেয়ে বড় শক্তি। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, আরও শক্তি ও উদ্যম নিয়ে মানুষের সেবা করে যাওয়ার জন্য আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে দেশ ও 140 কোটি দেশবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত 25 বছরে মানুষের আস্থা এবং অভিজ্ঞতা তার বড় সম্পদ। তিনি বলেন, জম্মু কাশ্মীরের সমস্যা মনে হয়েছিল শেষ হবে না, কিন্তু সংবিধানের 370 ধারা প্রয়োগের পর সেখানেও সমস্যা অনেক সহজ হয়ে এসেছে।
1: জম্মু কাশ্মীর মে আর্টিকল 370 কি সমস্যা এসা লগতা থা কি ইয়ে অন্তহীন হ্যায়, লেকিন আজ আর্টিকল 370 কি দিবার পুরি তরহ টুক চুকি হ্যায়। ইসি তরহ নকসলবাদ কি সমস্যা কো দেশ কা দুর্ভাগ্য মান লিয়া গয়া, লেকিন আজ ইসকি কমর তোড়ি যা চুকি হ্যায়। জো আতঙ্কবাদ ভারত কে ভাগ্য কো হি চুনৌতি দে রহা থা, লেকিন এ ভারত কি অদম্য ইচ্ছা শক্তি হ্যায়, হমনে ঘর মে ঘুসকর মারা আর দুশ্মনো কো বতা দিয়া কি ভারত কি তাকত ক্যা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটির ভারতীয় কৃষি রূপান্তর নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। গুজরাটে জাতীয় স্তরে কৃষির পরিবর্তনে সেচ, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের পরিবর্তনের পাশাপাশি কৃষকদের সরাসরি সহায়তা, ফসলের বৈচিত্র্য এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রীর 25 বছরের যাত্রার কথা এখানে তুলে ধরা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী জনসেবাকেই জীবনের মূল লক্ষ্য করেছেন। সরকার প্রধান হিসেবে জনসেবার 25 বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত।
2: आज गरीब से गरीब घर में जन्मे हुए एक व्यक्ति ने अपने गुणों के आधार पर, अपनी क्षमता के आधार पर और करोड़ों करोड़ों लोगों को साथ में लेकर लगातार 25 साल मुख्यमंत्री और प्रधानमंत्री रहने का रिकॉर्ड बनाया है, और वो व्यक्ति है हमारे प्रिय नेता नरेंद्र मोदी जी।
0: সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন, গ্রামীণ বা ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিশ্ব তুলো দিবস। প্রতিবছর 7ই অক্টোবর বিশ্বজুড়ে তুলোর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এই দিনটি লক্ষ্যে এই দিনটি পালিত হয়। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরি রাজ সিং তুলো শিল্পের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এবছরের ভাবনা কটন ফর গুড, বাণিজ্য, রূপান্তর ও অংশীদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি গড়ে তোলা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করেছে। 2023 সালের ফেব্রুয়ারির পর এই প্রথম রেপো রেট বাড়ানো হল। 2025 সালে মোট 125 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর গত 4টি পর্যালোচনায় তা 5.25% অপরিবর্তিত রাখা হয়েছিল। খুচরো মূল্যবৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় এই হার বাড়ানো হয়েছে। 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে বাড়ি ও গাড়ি ঋণের সুদের হার বাড়তে পারে। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোহতাংয়ের অটল টানেল পরিদর্শন করেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশপথ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক সংস্থা বিআরও আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে রাষ্ট্রপতি মানালির প্রসিদ্ধ হিড়িম্বা দেবী মন্দিরে পুজো দেবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মানালি অটল টানেল এবং অন্যান্য এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ ওড়িশার ভুবনেশ্বরে 24তম ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ বোর্ড মিটিং আয়োজন করেছে। এর সভাপতিত্ব করবেন বাহিনীর ডিরেক্টর জেনারেল পরমেশ শিবামানি। বোর্ড মিটিংয়ের ফাঁকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ দ্বাদশ ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স 26-এর সূচনা করবেন। ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স 26 মহড়া আগামীকাল ওড়িশার পারাদ্বীপে অনুষ্ঠিত হবে, যেখানে উপকূলরক্ষী বাহিনী, ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনা এবং অসামরিক

0: অবতর যোগ দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। রাষ্ট্রসংঘের লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পাকিস্তান থেকে আসা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। জম্মু কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সন্ত্রাসবাদ এখনও ভারতের কাছে বড় হুমকি। পহেলগাঁও হামলায় 26 জনের মৃত্যুর কথাও তিনি উল্লেখ করেন। সন্ত্রাসবাদের নতুন প্রযুক্তির অপব্যবহার বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ এবং সন্ত্রাসবাদ নিয়ে সার্বিক কনভেনশন দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানায় ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও গড়ে তোলা হচ্ছে। ঘানার রাজধানী আক্রায় ফরেন সার্ভিস ইনস্টিটিউটে এক সমাবেশে ভাষণে তিনি বলেন, কূটনীতির প্রধান কাজই হল স্বার্থের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলা এবং প্রতিযোগিতা যাতে কোনোভাবেই সংঘাতের রূপ না নেয় তা সুনিশ্চিত করা। ডক্টর জয়শঙ্কর অর্থনীতি, পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। ভারত ও আফ্রিকা দুপক্ষেরই তরুণ জনসংখ্যাকে দক্ষ ও ক্ষমতায়িত নাগরিক হিসেবে গড়ে তোলার উপর তিনি জোর দেন। জ্বালানি, খাদ্য, সার ও অর্থ এই চারটি ক্ষেত্রে সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার গুরুত্বের কথাও তিনি বলেন। পাশাপাশি দক্ষিণী বিশ্বের দেশগুলির মতকে আরও জোরালোভাবে তুলে ধরার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারি পরিধুই বাণিজ্য, পরিকাঠামো সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলা, কৃষি, স্বাস্থ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকেই ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকের আগে সিঙ্গাপুরে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত বিশ্ব অর্থনীতির সুস্থিতিতে প্রভাব ফেলেছে আর উচ্চ ঋণের বোঝা উন্নত ও নিম্ন আয়ের দু ধরনের অর্থনীতির উপরেই চাপ সৃষ্টি করছে। বিমান পরিবহন ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 2030 সালের মধ্যে 10টি এয়ারবাস বিমান কেনার পরিকল্পনা নিয়েছে। অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এই পরিকল্পনা নিয়ে লুফথানসার একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুডিগার লোজ। মন্ত্রী বাংলাদেশ বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলিং কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য লুফথানসারকে আমন্ত্রণ জানান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতীয় দল গতকাল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। 4 বছর পর আবার ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে 22 ও 24 অক্টোবর প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে ভারত। 27 অক্টোবর ওয়েলিংটন, 30 অক্টোবর অকল্যান্ড ও 1 নভেম্বর হ্যামিল্টনে হবে সিরিজের বাকি 3 ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তার সবচেয়ে বড় শক্তি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ 3.5 বছর পর রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করল রিজার্ভ ব্যাংক। জম্মু এবং কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী কৈলা শহর। এবারে ককবরক আধুনিক গানের অনুষ্ঠান।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনুন সেতার বাদন, পরিবেশনায় ইন্দ্রজিৎ রায়।

ভারতীয় অনুষ্ঠান আকাশ বাণী কৈলাস শহর জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থী আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান সন্ধ্যে সাতটা বেজে ৩৫ মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ সাতটা বেজে ৪৫ মিনিটে এবং সাতটা বেজে ৫৫ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮টা বেজে ১০ মিনিটে শুনবেন ৯৪তম বায়ুসেনা দিবসের প্রাক্কালে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের বার্তা সম্প্রচার করা হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডি শুনবেন ৮টা বেজে ৩০ মিনিটে। রাত ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ৯টা বেজে ১৫ মিনিটে শুনবেন লোকগীতি। ৯টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত ১০টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০টা বেজে ১০ মিনিটে শুনবেন নজরুল গীতি। ১০টা বেজে ২০ মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কাণ্ড থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ঘর গৃহস্থী অনুষ্ঠান।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: গর্গিরস্তির আসরে দাদা আমরা এটা কোন জায়গাতে আইছি?
1: চন্ডীপুর গাঁও সভায়।
0: আচ্ছা, এটা কত নম্বর ওয়ার্ড?
1: এটা 4 নম্বর ওয়ার্ড।
0: আর দাদার নামটা কি?
1: শ্রীবাস দাস।
0: আচ্ছা, তো মোটামুটি আপনার কিতা খেত কিছু লুই আসুন?
1: খেত কিছু লুই আছে।
0: আচ্ছা, কত বছর ধরে হল এটা মোটামুটি?
1: সলের 5-10 বছর ধরে
0: আপনি খোলরা। আচ্ছা, তো আউশ ধান লাগাইছেন নি?
1: আর না, সাইল লাগাইছে।
0: সাইল লাগাইছেন? এই যে সাইলটা যে লাগাইছেন, এটা কিতা ধান লাগাইছেন?
1: এবার লাগাইছে ফাইজাম।
0: ফাইজাম? আচ্ছা, ফাইজাম কিন্তু অনেকে করে না। কিন্তু
1: করে না।
0: আচ্ছা, তো এই ফাইজামের বীজটা তার ব্লকে পাইছেন না?
1: না না, এটা এটা একজন কৃষকের কাছ থেকে কিনে আনছি।
0: আচ্ছা, তো আমরা ফাইজাম যদিও আছে আমরা ফাইমুনি
1: অবশ্যই পাওয়া যাইব।
0: পাওয়া যাইব? আচ্ছা, কারণ বহুদিন হয়েছে আমরা তো, আমরাও নিজেরাও ফাইজাম চাউলের ভাত খাইতাম পারলাম না, কারণ আপনারা করেন না।
1: কেউ করে না, তো ফাইজামের বিলে ফসল কম হয়।
0: আচ্ছা,
1: তখন তো হাইব্রিডে ফসল ভালো হয়, তা লাগে সবে করতে চায় না,
0: করতে চায় না। কিন্তু এটা তো সব ঠিকঠাক, কিন্তু বাজারে কিন্তু এটার দামও তো বেশি আছে।
1: ফাইজামের দাম বেশি,
0: দাম বেশি আছে। মনে করেন অন্য চাল যদি, মনে করেন একটা কথার কথা, 35 যদি এগুলো 40 হইব,
1: 40 হয়ে
0: যায়, 40-42 হয়ে যায় না, ওইটাই হইলাম। তো এই যে ধানটা যে আপনি লাগাইছেন, এটা কিন্তু আপনাকে ওই এসআরআই পদ্ধতি লাগাইছে?
1: এসআরআই পদ্ধতি লাগাইছে।
0: তো আমার তো মনে হয় যেহেতু এসআরআই পদ্ধতি লাগাইছেন, আশা করি আমার মনে হয় না যে ফসল কম হইব, ফসল বেশি হইব
1: না। ধানের এখন যে গুছারা ইয়ে বোঝা যায় ভালো হইব।
0: এবং এটা কয় গাছা দিছিলা?
1: হয়তো 2-3টা কইরা দিয়েছি।
0: 2টা দিছেন? আর আগে আগে তো আপনারা 5-6টা দিতা?
1: 7-10-15
0: আপনার মোটামুটি এই যে গুছা কেমন আইছে?
1: গুছা ভালো আইছে,
0: ভালো আইছে। মানে এখন 2টা হরি লাগাইলো আমার মনে হয় 20টার উপরে বা 35টার চাইরো। হ্যাঁ, কারণ এটা তো কিছুটা বলের উপরেও নির্ভর করে, জায়গার বলের উপরেও নির্ভর করে। আচ্ছা, যেহেতু আপনি এসআরআই পদ্ধতি লাগাইছেন, আমি যত মানে আশা করি আমি কইতাম পারি যে ফসল আপনার ভালো হইব।
1: ফসল ভালো হইব যদি রোগে চোগে না
0: না ধরে। আচ্ছা, তো এই যে ফাইজাম বীজটা যেটা, এটা তো আমরা আগের বীজ নানি,
1: আগের বীজ,
0: এটা তো আর হাইব্রিড বীজ, এটা আমরা
1: দেশি ফাইজাম
0: দেশি বীজ। আচ্ছা, তো আর কিছু আপনার লাগাইছেন নানি?
1: সবজি ফানি লাউ লাগাইছি আর শিম।
0: না, আমি আইমু আপনার দ্বারো, ফানি লাউয়ের দ্বারো আইমু। ইয়ের কথা হই, ধানের মধ্যে আর কিছু লাগাইছেন না?
1: না, অন্য কিছু লাগাইছেন,
0: এবার শুধু ফাইজামই করছেন?
1: শুধু ফাইজাম।
0: কতটুকু জায়গার মধ্যে করছেন?
1: না, ধান বেশি না, খানি 2 কেয়ারের মতো।
0: আচ্ছা, খানি 2 কেয়ারের মতো আপনি করছেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এইটা ফাইতে ফাইতে আপনি কবে ফাইবা?
1: তো খাতি
0: আশ্বিন খাতি মাস,
1: খাতি মাসের ফার্স্টের দিকে
0: করি যায়। আশ্বিন মাস তো চলেই আপনার
1: চলের?
0: আচ্ছা, খাতি মাসের প্রথম দিকে হবে। তো আর শেষ করছিল কবে ধানটা লাগাইয়া? ভাদ্র মাসে শেষ করছেন?
1: না না, ভাদ্র মাসে না,
0: আষাঢ় মাসে।
1: আষাঢ় মাসে
0: না, শ্রাবণ মাসে শেষ করছেন?
1: শ্রাবণ মাসের 15 তারিখ
0: শেষ করছেন। আচ্ছা, আর সেরাটা কতদিন?

0: লাগাইছিলাম নে?
1: এটা সারাটা 15 দিনের
0: 15 দিনের সারা লাগাইছিলাম। আচ্ছা, যাই হোক, মোটামুটি আপনার এটা কার্তিক মাসের প্রথম দিকে হয়তো তুলিবা ধানটা,
1: আশা করি
0: তুলিবা। আচ্ছা, এখন আপনার আপনি লাউ খেতেও আপনি আইলাম, আপনি যে এটা বোধ হয় আপনার ফানি লাউ যেটা কই আমরা,
1: ফানি লাউ
0: কইছেন, এখানে কি রকমের জার হইব আপনি লাগাইছেন?
1: এলো জার আছে 75টা জার আছে।
0: 75টা জার আছে। আচ্ছা, এমনি খুঁটা খুঁটা গালা দেখলাম, আবার রশি দিয়ে টানানি দেখলাম, এখানের মধ্যে আগে কিছু আছে নি?
1: আগে এটার জিঙ্গা লাগাইছিলাম।
0: জিঙ্গা লাগাইছিলাম, জিঙ্গা কেমন হয়েছিল?
1: জিঙ্গা ভালো হয়েছে।
0: তো এখন যে যারা মানুষের জিঙ্গা বাজারে বিক্রি করে বেশ টাকা, তো আমরা কিনলাম প্রায় 100 টাকার মতো জিঙ্গা, 80-100 টাকা, মানে খুচরার কথা হইতো। তো এখন এটা তারা কোন কবে লাগাইছিল?
1: এটা তো তারা অগন যে জিঙ্গা করে, তারা তো টিল্লা জায়গাত করে।
0: আচ্ছা,
1: এটা বর্ষার জিঙ্গা,
0: বর্ষার ওই জিঙ্গা,
1: কিন্তু আমরা জায়গাটা তো নেশা জায়গা,
0: নেশা জায়গা,
1: এটা লাগে জিঙ্গাটা ওখানে হয় না,
0: হয় না। তো সেই হিসাবে ওই জিঙ্গার ইয়েটাই আপনার রয়েছে,
1: জিঙ্গার খুঁটা রয়েছে, খুঁটার মধ্যে পানি লাউ লাগাইয়া ওখানে খুঁটার উপরে ওই সুতা টাইনা মাছা বানাইতেছি।
0: আচ্ছা, তো এই সুতায় কিন্তু আপনার লাউ টিকে যাইব নি?
1: লাউ টিকবো, আমি এই পদ্ধতি লাউ লাগাই প্রত্যেক বছর।
0: এই যে এই সুতা গুলো তো নিশ্চয়ই বুঝে শক্ত সুতা না?
1: শক্ত সুতা,
0: লাইলনের সুতা,
1: লাইলন সুতা।
0: তো এই সুতার মধ্যে আপনার লাউ, লাউ তো হইতে মোটামুটি একটা লাউ ধরুন আপনার 2.5-3 কেজি মতো লাউ হয়ে যায়। আপনার মনে হয় ওই যে মাছা করলে তো আপনার বাক্কা টাকার বাঁশ লাগবে,
1: বাঁশ লাগে বাক্কা টাকার, আর বাঁশে এক ফসলের বেশি
0: করা যায় না। আচ্ছা,
1: এটা হইলো আমার 2-3 ফসল
0: ফানি লাউ একটা দেখলাম, কোন সময় দেখলাম মাটিতে ধরে, আবার কোন সময় মাছাঙ্গে ধরে।
1: আমারটা মাছার লাউ,
0: মাছার লাউ, এটা কিন্তু হাইব্রিড নেই,
1: এটা দেশি হাইব্রিড কয়,
0: দেশি হাইব্রিড হয়। তো এটার বীজ আপনার নিশ্চয়ই ঘরের বীজ নাই?
1: না না, এটা ইয়ে থেকে কিনে আনা হয়েছে,
0: মানে বীজ যেখানে বিক্রি করে
1: বীজের দোকান থেকে কিনে আনা হয়েছে।
0: তো এটার মধ্যে সার আপনার কিতা প্রয়োগ করা?
1: সার গোবর, গোবর সার দিছি,
0: মানে আপনার জৈব সারের
1: উপর, জৈব সার,
0: জৈব সারের উপর নির্ভর। আচ্ছা, তো এখানে 75টার মতো হয়েছেন ঝাড় কইছেন, একবারে কম নাই কিন্তু। একটা একটা ঝাড়ের মধ্যে আপনার কয়টা বীজ আপনার লাগানি লাগছে?
1: একটা জারের মধ্যে আমি
0: আমি
1: তিনটা
0: দিয়েছেন, তিনটাই থাকবো,
1: তিনটার মধ্যে দুইটা আছে, কোনটা তিনটাও আছে
0: না, এখন যেটার মধ্যে তিনটা আছে আপনার তিনটাই থাকবো,
1: তিনটাই থাকবো,
0: আর দুইটা যেটা আছে এখানে মধ্যে আবার বীজ ফুটবো নাকি?
1: না না, এই দুইটাই থাকবো।
0: আচ্ছা, দুইটাই থাকবো। আর আপনার কইছেন ওই গা, মানে আপনি এটা বীজ দেওয়ার আগে বোধহয় গর্ত করছেন নাকি? তা
1: আমি বীজ রোপণ করছি,
0: রোপণ করছেন। তো মোটামুটি তো গাছের লত তো আপনার বাড়ি গেছে, কতদিন হয়েছে লাগাইছিলাম?
1: লাগাইছি এটা 16-17 দিন,
0: 16-17 দিন হয়ে গেছে মোটামুটি। আপনি এটার থেকে ফসল পাইতে গেলে আরো কতদিন অপেক্ষা করতে লাগবো?
1: আরো 15-20 দিনের মতো
0: আপনার ধরে লিব,
1: আশা করি
0: ধরে লিব। আচ্ছা, এখন তো মোটামুটি অক্ষণ তো দেখা যায় তো আপনার গ্রোথিটা ভালো আছে। তো এখন তো আর কোন ধরনের ওষুধ আপনার স্প্রেটা করতে লাগবো নি?
1: অখনো ভঞ্জে তো করছি না স্প্রে।
0: আচ্ছা, তো এমনি আপনারা যখন ওষুধে ফুকামাকড় ধরে আপনারা ওই যে গরুর চানা দিয়া জল মিশে এইটা কইরা দেখছেন নি?
1: আমি আজকে 2 বছর ধরে এটাই করি।
0: আচ্ছা আচ্ছা, কারণ আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে কিন্তু এক্সপার্ট যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করে। আপনি যা শুনুন নি কোনোদিন? শুনছেন নি?
1: শুনি।
0: আচ্ছা,
1: মিটিং উইটিং এ যাই তো শুনি।
0: আচ্ছা, তো আরেকটা যেটা কইমু, মোটামুটি আপনি লাউ লাগাইছেন, এদিকে দেখলাম আরেকটা বিশ্বের মধ্যে আপনি শিম রেডি করছেন, মাছাঙের মধ্যে দেখছেন শিম গাছ বাই গেছে। তো এই শিম আপনি কবে লাগাইছেন?
1: সিম লাগাইছি আমি আষাঢ় মাসের প্রথম দিকে।
0: তো এটা কিন্তু আশ্বিন মাইয়া সিম নেই, এটা
1: আশ্বিন মাইয়া সিম।
0: হ্যাঁ, আশ্বিন মাইয়া সিম। তো এই সিমতে তেলে তো মোটামুটি আশ্বিন মাস যুগে।

0: মোটামুটি আর কদিন ভরে দৌড়িব না কিটা
1: ধরার আইতাছে গাছের বাটা আইতাছে
0: এটা কিন্তু আমরা কিন্তু ওই যে দেশি সিম যে ছোট ছোট ছোট ছোট এটা নি না
1: এটা দেশি সিম
0: সাধারণত আমরা সিম মানে কিনা খুবই কম লাগাই বুঝেন আমরা আমরা এইদিকে
1: না না
0: সবই
1: সবের ঘরে আছে
0: ঘরের বীজই লাগায়
1: লাগায়
0: আচ্ছা এই বীজটা কিন্তু আপনি আগে লাগাইছেন গতবার লাগাইছিলেন
1: লাগাইছি
0: কিরকম
1: ফলন ভালো হয়েছে
0: এখন সময় আমরা কই না নি যে একই বীজ দিয়া বারবার করা যায় না
1: আমি তো আজকে এই জাতের বীজটা তিন চার বছর ধরে করতেছি
0: তিন চার বছর ধরে তো এটা কিন্তু ফাল্টে জানাইনি
1: যতদিন চলে ফলন
0: ঠিক আছে
1: এটাতে
0: এমনি তো সিম গাছে তেমন বোধ হয় সারও লাগে না বোধ হয়
1: না সার কম লাগে
0: কারণ তার এখানে তো একটা সার সে উৎপাদন করতে পারে নাইট্রোজেন গঠিত থাকার কারণে
1: সে সার ওখানে মধ্যে তো দিছি না
0: দিছেন না
1: না
0: তো এমনি এই বিশ্রাটা আপনার কিতা আছিল এই বিশ্রের মধ্যে আপনি আগে কিতা লাগাইছিলা
1: আগে এটা যেটা সিম লাগাইছে এটা তো আগে খারকুল লাগাইছিলাম
0: খারকুল লাগাইছিলাম বা আমরা এখন যে বিশ্রের দ্বারা ইয়ে আছে এই বিশ্রাতে কিতা আছিল
1: এই বিশ্রাতে লাউ আসলা
0: লাউ মানে যে পানি লাউ আছে
1: পানি লাউ
0: প্রত্যেক বছরে করি না
1: করি
0: দেশি আলু লাগাই না
1: দেশি টিপিএস
0: টিপিএস
1: লাগাই দেশিটা লাগাই খাওয়ার লাগি
0: আপনার মাঠে যে দেখা যায় এটা নেই আচ্ছা তো এটা কিন্তু আপনার নিজেই চালাতে পারবেন
1: নিজেই চালাই
0: মোটামুটি কতদিন হয়েছে এটা পাইছেন
1: এটা পাইছি আজকে ছয় সাত বছর হয়েছে
0: ছয় সাত বছর হয়ে গেছে তো এটার কিতা মনে করেন এই যে মনে করেন কোনো কিছু পার্টস নষ্ট হইলো বা ঠিকঠাক হইলো আপনি কিছু ঠিক করতে পারেননি
1: আপনার
0: ওই যে ধান ক্ষেত
1: ধান ক্ষেতের লাগে ফারি না
0: এটা দিয়া হয় না আচ্ছা সবজি ক্ষেতের লাগে
1: সবজি ক্ষেতের লাগে
0: তো এটা আমার মনে হয় সবজি ক্ষেতের জন্যই দিছে না এটা
1: এটা সবজি ক্ষেতের লাগে ভালো হয়
0: আচ্ছা এখন তো আবার এমনি যে আপনারা যে চালাইন যে মানে ঘন্টা খানে চালাইলে পরে পেট্রোল কিরকম লাগে
1: ঘন্টা এক লিটার লাগে
0: এক লিটার লাগে এমন কতটুকু জায়গা আপনি করতে পারবেন
1: এক ঘন্টায় এক কানির মতো বাবা যায়
0: বাবা যায় এটার কয় চার্জ যারা
1: এক চার্জ
0: ও এক চার্জ দিয়েই
1: এক ঘন্টা
0: এক ঘন্টায় করা যায় কারণ পেট্রোল তো পেট্রোল দেওয়ার দাম বেশি হতে লেগে পড়া আচ্ছা তো মোটামুটি বা যেটা খুঁড়ছেন আপনি এখানেও আপনার কিছু দেখলাম কিছু রামাইশও দেখলাম রামাইশ নিটি
1: রামাইশ
0: ও রামাইশও লাগাইছেন
1: এটা আমি না আমার ফাঁসের জমিতে লাগাইছে
0: তো ওই যে ট্র্যাক্টর যেখানে আছে এখানে যে মাটি কুড়া দেখলাম
1: এটাতে মূলা ফলাইমু
0: ও মূলা ফলাইবা
1: কিন্তু বৃষ্টি লাগিয়ে আবার ফিচাই গেছে
0: এবার তো দেখছেন নি বৃষ্টি আপনার দিনের বেলা প্রচন্ড রুদ্র বিকাল থেকে সন্ধ্যার দিকে
1: সন্ধ্যার দিকে বৃষ্টি দিলাই
0: মাটি কুড়া রাখছেন দেখা যাইতেছে এগুলো বৃষ্টি ভিজে গেছে অনেক তো এটা যদি না শুকাতে তো আপনি লাগাইতেও পারতেন
1: না না
0: আচ্ছা এই একটাই বোধহয় এইবার একটা বাস্তব ক্ষেত্রে একটু পিছাই যার
1: এইবার খুব কষ্ট
0: এই যে বৃষ্টিটা হইতেছে আপনার দিনের বেলার খরা রুদ্র রাত্রে বৃষ্টি হইতেছে এটা তো ধানের জন্য বোধহয় ভালো না
1: ধানের লাগে ভালো
0: ধানের লাগে খুব ভালো আচ্ছা বা ধানের জমিতে জল থাকলেও তো কোনো অসুবিধা নাই বোধহয়
1: না কোনো অসুবিধা নাই
0: কোনো অসুবিধা নাই
1: ধানের জমিতে জল থাকলে ধানের আরো ভালো হয়
0: ধানের ভালো হয় আচ্ছা তো এমনি তো এই যে ধানের মধ্যে দেখলাম অনেক গুছা হয়েছে কোনো জায়গাতে দেখা যায় এত বেশি গুছা হয়েছে এখন ঘাস উস আছেন এটা দেখছেন
1: না ঘাস নাই
0: মানে ঘাসটা বোধ আগেই আপনার মারিলেন বোধ হয়
1: ঘাসটা উইটার মারি বাচ্চা লাইছে
0: আচ্ছা আচ্ছা অনেকে আবার দেখলাম ওই যে ইয়ে চাষ করার সময় ঘাসের ঔষধ দিলাইলো ধান গাছের কিচ্ছু হয় না ঘাস মরি যায়

0: এটাও হয়।
1: আচ্ছা, এটা যে এটারও তো একটা মাটির
0: থাকবো না, মাটির ক্ষতি হয়,
1: মাটির ক্ষতি হয়, কিন্তু ধানটা মরে না, ঠিক আছে,
0: মাটির ক্ষতি,
1: মাটির ক্ষতি হয়। তো আপনি ওই বাইশ না ওই যে একটা
0: উইটার,
1: উইটার হয় এটা দিয়ে গাছ আপনার টাইনা লাইন টাইনা
0: গাছটার মারা যায়,
1: গাছটা মারা যায়, এবং এটাই বোধহয় আবার ফা দিয়ে বোধহয় ডাকাই রাখে দিই, যার ফলে এটা দিয়ে ফুচ্ছাও সার হইল,
0: ফুচ্ছা সার হয়ে গেল।
1: আচ্ছা, তো মোটামুটি আপনার লাউ তো ঠাকুরের দোয়ায় লাউ মোটামুটি বাই গেছে, ওখানে মোটামুটি হয়েছেন আপনি আগামী মাসেই হয়তো,
0: আগামী মাসে ফলন
1: পাইবা, আর শিমও তো বোধহয় ফাইলিবা,
0: শিমও ফাইলিব আশা করে।
1: আচ্ছা, আর এখন আপনি ওই মূলা তারপরে মনে করেন রাঙ্গা টাঙ্গা
0: এটি লাগাইবো, এটি তো বৃষ্টি
1: একটু একটু ফিচ্ছে
0: ক্ষতি করে,
1: এমনি তো দেখলাম আপনি
0: এমনি রেডি করে লাইছে, এর মধ্যে দিলাইলো বৃষ্টি,
1: বৃষ্টি
0: আবার ছয় সাত দিন দশ দিন
1: মাটি না শুকাইলে তো আপনি পারতাম না,
0: আলবাই পারতাম না।
1: আচ্ছা, এই যে একবার রেডি করছো বৃষ্টি বিচ্ছে আবার এটা যদি শুকায় এরপরে তো আবার আপনার ট্রাক্টর মারা লাগবে,
0: মারতে লাগবো, না মারলে তো ওইতো না,
1: মাটি মাটি বই যাইব,
0: মাটি বই যাইব।
1: আচ্ছা, তো এই যে এখন যে আপনারা যে চাষবাস করা এবং আগেও তো আপনারা করছেন, এটার মধ্যে কোনো ধরনের ফারাক দেখা নেই?
0: না, কোনো ধরনের ফারাক রাখ নাই, সবসময় কইরে অভ্যস্ত।
1: না না, আমি মানে ফসল ফলানোর দিক দিয়ে হল, আমার
0: ফসল ফলানোর দিক দিয়ে একটু ইয়ে হয়, কারণ এক জায়গা তো বারবার জমিন জমিন কমতো
1: না। আমি এটা যেটা কইলাম, যেমন আগে যেমন আপনারা এলো পাতারি লাগাইতা বীজটা বেশি লাগতো, ফসলটা কম হইতেছে, এখন আপনার প্রতি খানি প্রতি আপনার এক কেজি বীজ লাগে। হ্যাঁ, এছাড়াই পদ্ধতি করলে পরে তো এইটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে করলে পরে তো আপনার ফসলটাও বাড়ে,
0: ফসল বাড়ে,
1: তো এটার মধ্যে একটা আগের থেকে এটা একটা ফারাক আপনি পাইলা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: ওই কথাটা আমি যেটা,
0: হ্যাঁ হ্যাঁ,
1: বা আপনি আগে হাল চাষ আপনি করতা
0: না, গরু দিয়ে হাল চাষ
1: দিয়ে করলে পরে দেখা যাইতেছে বেশি আপনি করতে পারতেন না,
0: বেশি করা
1: ট্রাক্টর আইছে, ট্রাক্টর দিয়ে আপনি বেশি
0: বেশি বেশি চাষ করা।
1: এখানের মধ্যে একটা ইয়ে আছে, আপনার গরু দিয়ে চাষ করলে পরে আর হাল দিয়ে চাষ করলে পরে, গরুতে আমার মনে হয় হাল দিয়া করলে পরে মাটির যেটা উলট পালট হয় এটা বেশি হয়,
0: এটা বেশি। হ্যাঁ,
1: আর ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কিন্তু
0: না না,
1: এটা উফরে উফরে উফরে
0: যায়, উফরে উফরে জায়গা।
1: না না, ওইটাই হয়েছে, একদিকে যেমন সুবিধাও দিছে একদিকে ইয়েও আছে। আপনি
0: ব্যাপারে ওখানে গরুর রাখার অসুবিধা
1: সমস্যা, এটাও ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তো গরু চুরি হয়ে যায়,
0: চুরি হয়ে যায়,
1: বা এখন যাই হোক হয়তো আপনার বর্ডারে ফেন্সিং হওয়ার কারণে চুরি হয় না, ঠিক আছে, কিন্তু মানুষ এটার দিক দিয়া সরাইলি
0: সরাইলি
1: গরু ফালতে পারেন না এখন আর। আচ্ছা, এমনি আপনার মাটি উঠি পরীক্ষা করাইছিলেন?
0: মাটি কিছুদিন আগে এগ্রিকালচার থেকে নিচে পরীক্ষা করার লাগে,
1: এটা রিপোর্ট পাইছি না,
0: রিপোর্ট ওখানে আইসে না,
1: আইসে না, হয়তো আইব যেহেতু নিচে তারা দিয়া দিব, বা আগেও করছিলেন?
0: আগে করছে।
1: তো এইটার ক্ষেত্রে তখন আপনি কিতাব উঠছিল মাটি,
0: এটার ক্ষেত্রে তারা মাটির লাগে জমিনে লাগে জৈব সারও দিছে,
1: দিছে ভাই, এখন তো জৈব সারও তো
0: তারা ব্লক থেকে দেয় জৈব সার,
1: জৈব সার এমনি তো আপনার যোগাযোগ আছে তো?
0: যোগাযোগ থাকে সব।
1: আচ্ছা আচ্ছা, না এটাই হয়েছে, এবং তাদের সলা পরামর্শ মতোই আপনারা
0: চাষবাস করতেছে।
1: আচ্ছা, তো এমনি আপনার এই ক্ষেত্রের মধ্যে কোনো সেচের কোনো ব্যবস্থা আছে না?
0: সেচের আছে,
1: আছে মানে জলের কোনো সমস্যা?
0: জলের সমস্যা নেই,
1: জলের সমস্যা
0: নেই।
1: আচ্ছা, তো আপনার এখানে একটা বড় একটা ট্যাঙ্কি দেখলাম, এই ট্যাঙ্কির মধ্যে কি মাছ উস নেই?
0: এটা মাছ ফলা নেই।
1: আচ্ছা, এটা কি আপনার নিজের উদ্যোগে করছেন নি না বেনিফিশিয়ারি পাই?
0: বেনিফিশিয়ারি।
1: আচ্ছা, তো এটা কবে করছিল?
0: এটা আজকে তিন বছর হয়েছে,
1: তিন বছর। এটা থেকে কি আপনি মানে মাছ পাইছেন নি? আপনি
0: পাই
1: মোটামুটি বিক্রি করতে পারেননি?
0: বিক্রি করা যায়।
1: এবং এটা এই যে সাধারণত ব্যাপার হয়েছে, আমরা তো পুষ্কণীর মধ্যে আমরা মাছ ফেলাই, আমরা তো এইভাবে একটা বাঁধানো ইয়ের মধ্যে আমরা খুব কমই ফেলাই, এটা একটা নতুন টেকনিক, নতুন টেকনিক, এই কারণে দেখা যাইতেছে যে এখানের মানে মাছের উৎপাদনটা কিরকম হয়।
0: এটা
1: ভালো হয় নি না?
0: মোটামুটি খারাপ হয় না, ভালো হয়,
1: ভালো হয়। আচ্ছা,
0: কারণ এটার তো বালা করতে, বেশি বালা করতে গেলে যন্ত্রপাতি আরো লাগে, যন্ত্রপাতি কেনার মতো তো এখন আপাতত পয়সা টয়সা নাই।
1: তো এমনি কি এটার ক্ষেত্রে জল কিন্তু ফাল্টাইন লাগে?
0: ফাল্টাইন লাগে,
1: ও জল ফাল্টাইন লাগে। যেমন পুষ্কণীর ক্ষেত্রে তো এটা দোকান নাই?
0: না না
1: না না, ওইটাই আমি জানতে চাইছি,
0: জলটা পাল্টাইতে লাগে,
1: জল আপনি ফাল্টাইলা, এটার মধ্যে কোনো ইয়ে দিতে লাগে না, ওই যে

0: অক্সিজেন টক্সিজেন এই ধরনের কিছু দিলে
1: হয়তো অক্সিজেন দেওয়া লাগে, কিন্তু অক্সিজেনের মেশিন তো অনেক দাম।
0: আচ্ছা, না এর মানে এটা বোঝা গেল যে আমরা যে হাঁসের বাস্কর মধ্যে যে আপনারা নতুন নতুন রং বেরঙের যে মাছ আমরা রাখি যে এই কাটিং বোধ
1: এই কাটিং।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তার ওই অক্সিজেন দিয়া ওই যে মেশিন দিয়ে চালা ইয়া রাখতে লাগবো সারাদিন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্টের দরকার,
0: কারেন্টের দরকার,
1: কারেন্ট গেলে তো আবার অক্সিজেন বন্ধ হয়ে
0: যাবে,
1: ইনভার্টারের দরকার, এটা লাগে অনেক টাকা লাগে।
0: আচ্ছা,
1: মাছটা
0: একটু কম উৎপাদন হয়। ঠিক আছে দাদার লোক, অনেকক্ষণ কথা,
1: নমস্কার,
0: ভালো লাগলো। আপনার যাতে ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 11 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত বিক্ষিপ্তভাবে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 3 কিলোমিটার বেগে বইয়া যাইতে পারে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 96% এবং 50% থাকতে পারে। বর্ষা পরবর্তী সময়ে সাধারণত যে আর্দ্র আবহাওয়া বিরাজ করে তা বিবেচনায় রাখিয়া কৃষকদের সম্ভাব্য বৃষ্টিপাত এবং বজ্র ঝড়ের লাগিয়া প্রস্তুত থাকার এবং আবহাওয়া দপ্তরের জেলাভিত্তিক সর্বশেষ সতর্কবার্তা মানিয়া চলার পরামর্শ দেওয়াবার। রবি শস্য হিসাবে ডাল বা তৈলবীজ বপনের পরিকল্পনা থাকলে শুষ্ক আবহাওয়ার মধ্যেই জমি তৈরির কাজ সম্পন্ন কর্তব্য। বীজ এবং চারাগাছের রোগবালাইয়ের প্রকোপ কমাইতে যথাযথভাবে বীজ শোধন এবং জমিতে জল নিকাশের সুবন্দোবস্ত রাখতইব। যেখানে রবি মরশুমে ডাল বা তৈলবীজ বপনের পরিকল্পনা আছে আপনার, এই জায়গা শুষ্ক আবহাওয়ার মধ্যে জমি তৈরির কাজ সম্পন্ন করতেইব। বীজ এবং চারাগাছের রোগবালাই কমাইতে যথাযথভাবে বীজ শোধন নিশ্চিত করতেইব। জমির প্রয়োজন অনুসারে ইউরিয়া সার প্রয়োগ করতেইব। জমির আগাছা নিয়ন্ত্রণ রাখতেইব, কারণ পাশকাটি বেরোইবার সময় জমির আগাছা ধানের সাথে তীব্রভাবে পুষ্টির লাগিয়া প্রতিযোগিতা করব, তাতে করিয়া ধানের ফসল অনেকটাই কমইব। কলা যারা চাষ করলা, কলা গাছের 3 এবং 5 মাসের মাথায় অনুখাদ্যের যোগান দেওয়া আবশ্যক। বাজারে পাওয়া যায় এমন যে কোনো অনুখাদ্য যাতে শতকরা 0.1% জিঙ্ক, 0.1% ম্যাঙ্গানিজ এবং 0.05% বোরন কলা গাছের নিচের গোড়া তাকিয়া 40-50 সেন্টিমিটার দূরে প্রয়োগ করতেইব। সার প্রয়োগের পর গোড়ার মাটি ভিজিয়ে দেওয়া লাগব। কলার যেখানে চাষ করা জল জমা এড়ানি লাগব। আগাছা পরিষ্কার করিয়া দিতেইব। রোগাক্রান্ত গাছ উপড়াইয়া নষ্ট করিয়া দিতেইব। মাসকলাই যারা চাষ করা, ফসলের সঠিক বৃদ্ধির লাগিয়া বীজ বোনার 20-25 দিনের মধ্যে একবার আগাছা পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ফসলে YMV বা হলুদ শিরা মজাইক ভাইরাসের লক্ষণ এবং সাদা মাছির উপদ্রব দেখা গেলে আপনারা ব্যবস্থাদি গ্রহণ করবা। নিয়মিত পর্যবেক্ষণের মধ্য দিয়েই কিন্তু ইতা ধরা যায়। বিশেষ করিয়া সকালের দিকে কচি পাতার নিচের অংশ পূর্ণবয়স্ক সাদা মাছি ও নিম্ফ আছে কিনা তা পরীক্ষা করিয়া দেখতেইব। আক্রান্ত গাছ প্রাথমিক পর্যায়েই তুলিয়া ফলাইয়া ধ্বংস করতেইব। জমি আগাছা মুক্ত রাখতেইব। পুকুরে যথেষ্ট পরিমাণে সবুজ খাদ্য তৈরি হয়ে গেলে গিয়া পরিমিত পরিমাণে আলাদা খাদ্যের ব্যবস্থা করতেইব। যেসব মাছ চাষি ইতিমধ্যে পুকুরে পোনা মাছ ছাড়িয়া দিছেন, তারা জলের অম্লতা নির্ণয় করিয়া প্রয়োজন অনুসারে যদি অম্লতা 6.5-এর নিচে যায় গিয়া তাইলে হেক্টর প্রতি 50 কেজি চুন প্রয়োগ করতেইব। পুকুরে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য দেওয়া যাইত না। মেঘলা আবহাওয়া জলের

দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমাই দেয়। সুতরাং এই দিকে আপনারা একটু সতর্ক থাকবা। এছাড়াও আপনারা পুকুরের মাছ সর্বদা জালটা নিয়ে পর্যবেক্ষণ করবা, বা অনেক সময়ই দেখা যায় আপনারা অনেক ছোটো ছোটো ফোনা মাছ আনিয়া বাজারজাত কররা। যদি আপনার অনেকগুলি পুকুর থাকে, সেই চারাপোনারে আপনি কিন্তু একটু বড় করিয়াও বাজারজাত করলে লাভের মুখ দেখবা। সামনেই উৎসবের মরশুম, আমরা যাতে সবাই সুস্থ শরীরে উৎসবের আনন্দ অনুভব করতে পারি, উপভোগ করতে পারি, এর লাগিয়া সবাই সতর্ক থাকবা। যে কোনো রকমের অসুখ বিসুখ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিবা। হঠাৎ করিয়া যদি জরুর আয়োয় এমনি এমনি ওষুধ খাইবা না, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবা। বাড়ির আশপাশে জল জমতে দিবা না, ম্যালেরিয়া রোগ মশার কামড়ে হয়। সুতরাং মশার কামড় এড়াইতে অবশ্যই অবশ্যই রাত্রেবেলা মশারি টাঙাইয়া ঘুমাইবা, এবং গবাদি পশুর যাতে মশায় কামড় না দেয় তার লাগিয়া প্রতিদিন গবাদি পশুর ঘর জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা। তবেই আমরা সবাই সুস্থ থাকব, আমরা প্রচুর পরিমাণে দুধ পাইব। দুধ একটা পরিপূরক আহার, সুতরাং সবার কাছে অনুরোধ রইল আপনারা পরিমিত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো খাবার গ্রহণ করবা। মৌসুমি ফল অবশ্যই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবা, এবং মা মাসি দিদি বৌদিরার প্রতি অনুরোধ, আপনারাও সমপরিমাণে ফল খাইবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি। আর তে আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় খান দিলাওকা।
1: নমস্কার, আমার নাম রাজীব দেব আর আমি একজন কৃষিবিদ।
0: আচ্ছা, তাই আজ কিতা আলোচনা করতা আসর?
1: তো দেখেন, আমরা গতদিন যেটা আয়োজন আমরা আলোচনা করলাম মিলেটের উপর,
0: আচ্ছা
1: মিলেট আমরা কেমন করে চাষ করব, কি করব, তো আজকে মনে হয় আমার যে মিলেট থেকে কি কি আমরা বানাতে পারি, মিলেটটাকে আমরা কেমনভাবে প্রসেস করতে পারি, ওটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের কৃষক ভাই বোনেদের অনেক ভালো হবে।
0: আচ্ছা, ওটা দিয়ে গীতা আরো বহুত জিনিস বানানো যায় না গীতা?
1: এটা দিয়ে অনেক কিছু আপনার প্রোডাক্ট বানানো যায়, যেরকম আমরা আমাদের চাল দিয়ে অনেক কিছু প্রোডাক্ট বানাতে পারি, সেম আপনাদের মিলেট দিয়ে অনেক কিছু বানাতে পারি।
0: আচ্ছা,
1: তো প্রথমত দেখেন আমরা মিলেটের আটা বানাতে পারি।
0: আচ্ছা,
1: যেরকম আমরা আটা আমরা গম থেকে আটা বানিয়ে আমরা রুটি খেয়ে বানাই, এরকম আমরা মিলেটের আটা বানাতে পারি। তো ওই আটার থেকে আমরা প্রথমত মিলেট রুটি খেতে পারি, এরপর আমরা এটা দিয়ে বিস্কিট বানাতে পারি।
0: আচ্ছা,
1: এটা আমরা কেকে ব্যবহার করতে পারি।
0: আচ্ছা,
1: তো
0: এটা সব গড়ও বানান যাইব?
1: হ্যাঁ, এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন, যেরকম আমরা কেক বিস্কিট এইসব বানাই সেম প্রসেস।
0: আচ্ছা,
1: শুধু আমাদের যেটা ময়দা আমরা ইউজ করি, আটা যেখানে ইউজ করি ওইটার জায়গাতে আমরা মিলেটের আটাটা ইউজ করব।
0: আচ্ছা,
1: তো এরকম একটা আছে। এরপরে দেখেন, আজকের দিনে আমরা দেখেছি বাজারে অনেক নুডলস আছে, বাচ্চারা কিন্তু এখন ভাত বা এইসব খেতে ভালো পায় না, ওরা এখন ভালো পায় যে আমি নুডলস খাবো। তো দেখেন, আমরা তো নুডলস খেতে বাচ্চাদেরকে আমরা আটকাতে পারবো না। আমি আপনি যদি খাবেন না, ওরা যখন বাইরে যাবে, টিউশনে যাবে, ওরা বাইরে খেয়ে নেবে। তো নুডলস আপনারা ওদেরকে খাওয়ান, বাট আপনার মিলেটের নুডলস খাওয়ান। মিলেট থেকে আমরা নুডলস তৈরি করতে পারি, যেরকম আমাদের ময়দা থেকে যেরকম নুডলস হয়। তো মিলেটের নুডলস খেলে এক তো হলো কি, ওইটা নিউট্রিশন অনেক বেশি থাকে, প্লাস আমাদের হেলথের জন্য খুব ভালো। আমরা অনেক সময় দেখেছি যে ফাস্টফুড খাওয়ার পর সবার পেটের মধ্যে প্রবলেম হয়, তো ওইটা মেইন হলো গিয়ে কিছু হাইজিনের প্রবলেমও হয়, আর কিছু মানুষের কি হয়, ওইটা হজম করতে পারে না। বাট মিলেটের যখন আমরা খাবো, এটা কোনো প্রবলেম এরকম হয় না, এটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়।
0: আচ্ছা,
1: এরপর দেখেন আমরা মিলেটটাকে যেরকম আমরা মুড়ি খাই, যেরকম এরকম এটাকে ভেজে আমরা এটা পাফড করে আমরা খেতে পারি। আমরা মুড়ি যখন যেরকম চার মধ্যে খাই, মিলেটটাকেও ভেজে এটাকে আমরা চার সাথে আমরা খেতে পারি এরকম।
0: আচ্ছা আচ্ছা,
1: এজ এ স্ন্যাক্স। এরপর আজকের দিনে অনেক বিভিন্ন ব্র্যান্ড খুলেছে, ছোট ছোট ব্র্যান্ড, যারা মিলেট দিয়ে চিপস বানাচ্ছে।
0: আচ্ছা,
1: আপনারা দেখেছেন এখন বাচ্চারা চিপসের জন্য অনেক, ওরা যে চিপসই খাবো, আমি চিপস খাবো এরকম বাজারে গিয়ে করে। আপনারা দেখবেন আলুর যেটা চিপস আমরা খাই বাজারে, ওইটা 5 টাকা 10 টাকা ভেরিয়েন্টে আসে, কিন্তু মিলেটের চিপস এক তো নিউট্রিশন বেশি, শরীরের জন্য ভালো, এর জন্য মিলেটের চিপস আপনি দেখবেন 20 টাকা 30 টাকা 40 টাকা প্যাকেট আসে। তো একটা হলো কি, আপনাদের এখানে সেলও ভালো হবে, প্লাস আপনারা আপনাদের বাচ্চার যে শরীরে ক্ষতি করে ওইটা করবে না। তো আপনারা চিপসও মিলেট থেকে বানাতে পারেন। এরপর দেখেন, আমাদের বাড়িঘরে সবসময় কি হয়, আমরা লাড্ডু বানাই,

0: মিলেট থেকে আমরা মিলেট আর গুড় এইসব মিলিয়ে আমরা লাড্ডু বানাতে পারি।
1: আচ্ছা,
0: মিলেটের লাড্ডু, মিলেটের লাড্ডু আমরা এইসব আমরা তৈরি করতে পারি, আমরা নিজের ঘরেও খেতে পারি, ওটাকে প্যাকেট করে আমরা সেলও করতে পারি। এখন খুব ভালো সেল হচ্ছে এইসব। এরপর হলো গিয়ে দেখেন আরও অনেক কিছু আছে, যেমন আপনারা অনেকজন খেয়েছেন হতে পারে আমাদের সাউথ ইন্ডিয়ান কিছু ডিশ আছে, ডোসা ইডলি, এটি কিন্তু অনেক ভালো। এটি বেশিরভাগ ওরা চালের গুঁড়ো দিয়ে বানায়, তো এই জিনিসটা আপনি মিলেটের পাউডার দিয়েও বানাতে পারেন।
1: আচ্ছা,
0: তো মানে আমাদের চাল আর গমের যা যা জিনিস আছে ওই সব জিনিস আমরা মিলেটের পাউডার দিয়ে করতে পারি।
1: আচ্ছা,
0: দেখেন আরও কিছু কিছু আছে। আমরা ব্রেকফাস্টে কোনো সময় আমরা কি করি, আমরা খিচুড়ি বানিয়ে নিই, তো আমরা চালের জায়গায় যদি মিলেটার ডাল দিয়ে যদি খিচুড়িটা বানাই তাহলে আপনারা ভালো করে খিচুড়ি বানিয়ে এটা দিয়ে খেতে পারবেন।
1: আচ্ছা,
0: আরও দেখেন মিলেট যেটা আছে, মিলেট দিয়ে আমরা যে আমরা আপনারা দেখেছেন চকলেটের মধ্যে এখন বার পাওয়া যায়, যেমন আপনার বাদাম দিয়ে গুড় দিয়ে এরকম বার পাওয়া যায়,
1: খুব স্বাদ।
0: হ্যাঁ, খুব স্বাদ এটা। তো আমরা মিলেট বার বানাতে পারি, মিলেট বার খুব পপুলার, যারা খেয়েছেন ওরা জানবেন, তো এটা আপনার খুব পপুলার হয়। প্লাস মিলেটের পেস্ট বানানো চাই, যেমন আমরা জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করি, আজকাল সবার কাছে সময় কম, সময়ের অভাব, তো মিলেটের পেস্ট পাওয়া যায় এখন, যে পেস্টটি আমরা ফ্রিজিং মানে ফ্রিজিং ঠান্ডা ঠান্ডার মধ্যে রাখতে লাগে ফ্রিজারের মধ্যে, ওই পেস্টটি আপনারা এনে আপনারা ওইটার মধ্যে বাকি জিনিস মিক্স করে আপনার সাথে সাথে কিছু প্রোডাক্ট বানিয়ে নিতে পারেন।
1: আচ্ছা,
0: তখন রেডিমেড আপনার পেস্টও পাওয়া যায় মিলেটের। তো এই সব জিনিস মিলেটের ভালো হয়। প্লাস এখন মিলেট রেডি টু কুক।
1: আচ্ছা,
0: আমরা আগে দেখেছি যে আমরা বাজার থেকে কিছু জিনিস কিনে আনি, যেমন মাশরুম, মাশরুম আমরা বাজার থেকে কিনে আনি, এরপর ওইটাকে ধুই, আমরা কাটি ওইটাকে, এরপরে গিয়ে আমরা রান্না করি। বাট আজকের দিনে আপনারা দেখবেন মাশরুম, কেন মাশরুম পাওয়া যায় রেডি টু ইট, আপনি আমরা কিছু করতে লাগবে না, ডাইরেক্ট আমরা এটা কড়াইতে দিয়ে আমরা বানিয়ে খেয়ে নিতে পারবো। তো রেডি টু কুক প্রোডাক্টও মিলেটের পাওয়া যায়। তো মিলেটের দেখেন আপনি বিভিন্ন ধরনের জিনিস আপনি মিলেট থেকে বানাতে পারবেন। আরেকটা যেটা আমাদের আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের কৃষকের জন্য ভালো মিলেটটা, এটার আরেকটা কারণ হলো গিয়ে মিলেটের যে পাতাগুলো আছে, মিলেটের পাতাগুলো সবুজ থাকে, যখন আমরা মিলেট পেকে যায় তখনও দেখবেন আপনারা অনেকগুলো পাতা সবুজ থাকে, প্লাস এটার মধ্যে পাতা অনেক বেশি ধরে, ওই পাতাগুলো আমরা ওই গাছগুলো আমরা যখন মিলেটটা আমরা ভেঙে নেব গাছ থেকে, এরপর ওইটা দিয়ে আমরা আমাদের গরু ছাগল ওইসবকে আমরা খাওয়াতে পারি। একটা আপনাদের গরু ছাগলের জন্য একটা ভালো খাদ্য হয়ে যাবে, যেমন আমরা ধানের যে খের আমরা রাখি গরুর জন্য, এরকম সেম আপনারা মিলেটের গাছগুলো আপনারা ইয়ে করে রাখতে পারেন, যেটা এটা পরে আপনারা খাওয়াতে পারবেন বা সাথে সাথে আপনারা কাঁচাও খাওয়াতে পারবেন।
1: আচ্ছা,
0: এটা একটা খুব ভালো ইয়ে। প্লাস মিলেটের জায়গা অনেক কম লাগে, আমরা কম জায়গার মধ্যেই অনেকগুলো মিলেট আমরা তৈরি করতে পারবো। তো এই সব জিনিস যদি আমরা দেখি তাহলে আমরা আজকের দিনে যেখানে আমাদের কোনো কোনো জায়গাতে ধান করতে অসুবিধা হচ্ছে বা ধান করার পর আমাদের আপনারা দেখবেন আমাদের অনেক অ্যাকচুয়ালি আমরা খারাপ লাগে যখন আমরা মাঠের দিকে যাই, গ্রামের দিকে যখন আমরা যাই, এই যে আপনাদের এখন ধান যে সিজনটা চলছে, যখন ডিসেম্বর মাসে নভেম্বরের লাস্ট আর ডিসেম্বর মাসে ওরা ধানটা কেটে নেবে, এরপর কিন্তু বেশিরভাগ খেত 90% খেত আপনাদের খালিই পড়ে থাকে, এটা আপনারাও দেখেছেন মনে হয় যখন আপনারা গ্রামের দিকে যান। তো ওই যে মাটিটা যে খালি পড়ে আছে ওই সিজনে আমরা যদি মিলেট করতে পারি তাহলে আমাদের একটা এডিশনাল ইনকামও চলে আসবে।
1: আচ্ছা, ওটা বানানোর লেগে কি তা মেশিন উশিন লাগবো না কি তা না গরু বানাই লাইতে পারবা?
0: কিছু কিছু প্রসেসিং এর জন্য মেশিন লাগে, যেমন আমাদের ধান কুটানোর জন্য যেরকম মিল লাগে, মিলেটও কিছু কিছু জন্য মেশিন লাগে। কিছু কিছু মিলেট আছে যেটা ছোট সাইজের মিলেট হয়, ওই মিলেটটিকে আপনারা মেশিনে তৈরি করে কিছু করার দরকার নেই, এটি আপনারা বাড়ির মধ্যেই ডাইরেক্ট প্রসেস করে আপনারা খেতে পারবেন।
1: আচ্ছা আচ্ছা,
0: তো আর দেখেন আজ অ্যাকচুয়ালি এখন যে আমরা এটা টেনশন নেব যে আমরা এটা কোথায় প্রসেস করব কি করব, আপনারা দেখবেন কিছু বছর পর যেরকম আমাদের ধানের মিল আছে এরকম মিলেট মিল আপনারা পাবেন। এখনো ত্রিপুরার মধ্যে

0: করতলার দিকে অনেক মিল এরকম খুলে নিয়েছে যেটা মিলেট প্রসেস করে।
1: আচ্ছা,
0: আপনি যদি মিলেট নিয়ে যান আপনাকে পাউডার করে সাথে সাথে আপনার হাতে দিয়ে দেবে, আপনার চোখের সামনেই, মানে কোনো মিক্সিং এন্ড অল কিছু নেই, আপনার চোখের সামনেই আপনাকে পাউডার করে আপনাকে ওরা হাতে দিয়ে দেবে। একটু আমাদের প্রথমত দেখেন আজকের দিনে মার্কেটের ডিমান্ড অনেক বেশি, এর জন্য আমি কৃষক ভাই বোনদের বলছি যে আপনারা মিলেটে যান, কারণ আপনাদের অনেক ভালো লাভ হবে, ধান থেকে অনেক বেশি দামে বিক্রি হয় এটা। আর এছাড়া আজকের দিনে সবাই কিন্তু হেলথ কনসিয়াস, সবাই চায় যে আমি ডাক্তারের কাছে গিয়ে টাকা পরে দেবো, এর আগে আমার নিজের শরীরটা যেন ভালো থাকে। এর জন্য আপনারা দেখবেন এখন জিম এন্ড অল অনেক বেড়ে গেছে, যোগা এক্সারসাইজ অনেক বেড়ে গেছে, গভর্নমেন্ট তখন ফোকাস করছে যোগার দিকে, যেন আমাদের হেলথটা যেন ভালো থাকে। তো সেম আমরা যদি খাদ্যটা ভালো করে আমরা না খাই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে শরীরের ইয়ে নিয়ে। তো এটার জন্য অনুরোধ সবাইকে যে আপনারা দেখেন, প্রথমত আপনারা খেলে ভাববেন যে আর এটা তো আমার ভাতের মতো টেস্ট নেই, কারণ আমাদের মেইন আমাদের মানুষের প্রবলেম হলো কি আমাদের টেস্ট, আমরা যেটা ভালো জিনিস ওটা খাই না কারণ এটার আমাদের টেস্ট কম। আমরা আপনারা যারা দেখবেন আমরা যদি কেউর বাড়িতে যাই, চা যদি আমাদের দে ভালো, যদি অনেক মিষ্টি যদি হয় তাহলে আমাদের খুব ভালো লাগে। বাট সেম জিনিস যখন আমাদের বডিতে সুগার এন্ড অল ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, তখন কিন্তু আমাদের আবার সেম জিনিসটা আমরা নিজে মেনে মানা করি, কেউর বাড়িতে গেলে না আমাকে চা দেবে না, বা চা দিলে আমাকে লবণ চা দেবে,
1: চিনি দিয়া না।
0: হ্যাঁ, তো যেটা আমরা ভবিষ্যতে গিয়ে না করব, এখন থেকেই যদি আমরা এটা শুরু করে দেই তাহলে আমাদের ওই দিনটা আর দেখতে লাগবে না।
1: আচ্ছা, ও আরেক কথা, ও যে ময়দার লুচি আমরা আগে খাইতাম, ওখন কিন্তু কোনো বাবুরা ময়দার লুচি খাইন না, আটার লুচি খাইন, তো দেখুন পাল্টি যার গিয়া। তো মিলেটও ও জায়গাটা নিব।
0: হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন। আজকের দিনে আপনি দেখবেন যে পরোটা যে আমরা খাই, দোকানের মধ্যে দেখবেন পরোটার থেকে বেশি আটা রুটি বিক্রি হয়,
1: আমরা এবং বালাও।
0: হ্যাঁ, খেতেও ভালো লাগে, এটাও এরকম। কারণটা হলো গিয়ে সবাই দেখেছে যে ময়দাটা খাওয়ার পর আমাদের ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের শরীরে প্রবলেম হচ্ছে, এর জন্য এখন সবাই আটার দিকে যাচ্ছে। তো সেম যখন দেখবেন যে আমাদের মিলেটটা একটা সময় এরকম হয়ে যাবে যে ঘরে ঘরে আমাদের মিলেট চাষ হবে, যে ওখানে আপনারা দেখছেন যখন ধান খেতের পরে আমাদের কৃষক ভাই বোনেদের যে জায়গা আছে খেতের জায়গাটা খালি থাকে, একদিন আপনারা দেখবেন ওই জায়গাটা যেন ওদের মিলেটে পরিপূর্ণ হয়ে
1: গেছে।
0: তো ভাতটা আপনারা খান, কাউকে না বলছি না, বা আপনারা চাষ যে করছেন এটা করুন, কাউকে না করা হচ্ছে না, কারণ এটা আমরা অনেক বছর ধরে এটা চলছে যে আমরা ভাত খাই, বাট ধীরে ধীরে ধীরে ধীরে ভাতের সাথেও আপনারা মিলেটটাকে আনেন, তাহলে আপনাদের হেলথের জন্য অনেক ভালো থাকবে, ডাইজেশন ভালো থাকবে, অনেক জনের প্রবলেম হয় কনস্টিপেশন হয় ওই জিনিসটা আপনার থাকবে না, ডাইজেশনটা অনেক ভালো থাকবে।
1: খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু। তো ও যে ওটা আমি কইরাম যে ভাতের বদলে যে খাইতা, দেখবা সকলেই তো পছন্দ করা না, ও যে ভাত খাইলি বা তারা কৃষক ভাইরা একেবারে বেশি করিয়া, তো মিলেটও কিতা ও পরিমাণ খাওয়ান লাগবো নি না, এর বেশি পরিমাণ খাওয়ান লাগবো যে আমার প্রোটিন বা সব ভাতে জিতা আছে আমি ওটার তনে ওটাও পাইম
0: না। দেখেন মিলেটের মধ্যে নিউট্রিশন বেশি, এর জন্য আমরা কম খেলেও আমাদের নিউট্রিশনটা আমরা শরীরে যতটুকু দরকার এতটুকু আমরা পেয়ে যাবো।
1: আচ্ছা,
0: কারণ দেখেন যারা হেলথ কনসিয়াস, যারা হেলথের জন্য ভাবে, ওরা দেখবেন ওরা ভাত কম খায়, ওরা সবজি বেশি খাবে, আমাদের সবুজ সবজি যেটা বলি আমরা ওইটা বেশি খাবে, ওরা মাশরুম খাবে, ওরা ডিম সিদ্ধ খাবে, ওরা ডাইরেক্ট মিলেট থেকে শুরু করবেন না, আমি যেটা বললাম আপনারা খিচুড়ি বানান, কোন অসুবিধা নেই, আপনারা মিলেট চাল ডাল মিশিয়ে প্রথমে বানান, ধীরে ধীরে ধীরে ধীরে মিলেটের সংখ্যাটা বাড়িয়ে দেন, চালের সংখ্যাটা কমিয়ে দেন, তারপর আপনারা দেখবেন যে আপনারা ভালো করে এটা করতে পারবেন। আমাদের এখানে চালটাই প্রধান, এর জন্য কিছু কিছু আমি দেখিয়ে দিই যে মিলেট আর চালের মধ্যে কি ডিফারেন্ট।
1: আচ্ছা,
0: যেমন দেখেন মিলেটের মধ্যে ভালো কি জল কম লাগে, ধানের মধ্যে আমাদের জল অনেক বেশি লাগে। প্রোডাকশন দেখেন, আপনি যদি ধানের সাথে যদি আপনি যদি আমি এক কানি ধান করব আর এক কানি মিলেট করব, যদি আপনি দেখেন

0: তাহলে মিলেটের মধ্যে আপনাদের ওজনের সংখ্যায় অনেক কম হবে, কারণ মিলেট একটু হালকা হয়। ধানের মধ্যে আপনার ওজনের সংখ্যা বেশি হবে, কিন্তু মিলেটের দাম বেশি, এটা আপনার মনে রাখতে লাগবে।
1: আচ্ছা আচ্ছা।
0: এরপর দেখেন প্রোডাকশনের কস্ট, যেটা যেটা আমরা ক্ষেতের মধ্যে আমরা যেটা কস্ট, আমরা খরচা যেটা আছে, মিলেটের মধ্যে খরচা অনেক কম, ধানের মধ্যে খরচা বেশি। কারণ আমাদের ঘাস পরিষ্কার করতে অনেক সময় ইয়ে লাগে, ঔষধ দিতে লাগে, অনেক কিছু লাগে। এরপর ধানের মধ্যে আমাদের এমন জায়গা লাগবে যেটার মধ্যে আমরা জল বেশি পরিমাণে থাকে। মিলেটের মধ্যে আমাদের এমন জায়গাতেও করতে পারি যেখানে জল কম পাওয়া যায়, বৃষ্টি কম হয়, এইসব জায়গাতে আমরা করতে পারি। মার্কেটের মধ্যে আজকের দিনে মিলেটের ডিমান্ড অনেক বেশি, কারণ মিলেটের আপনার প্রোডাকশন, আপনার হেলথ ইয়েটা খুব বেশি। এরপর দেখেন ভ্যালু এডেড, যে আমরা তৈরি করার পরে আর কি কি প্রোডাক্ট বানাতে পারি। তো যদি ধানের ক্ষেত্রে দেখি, ধানের বেশি প্রোডাক্ট আর হয় না, কিন্তু মিলেটের বিভিন্ন ধরনের আপনাদের 20-25 ধরনের প্রোডাক্ট আপনারা মিলেট থেকে বানাতে পারেন। তো এর জন্য আপনারা এটা দেখবেন। আর প্রফিট যেটা যদি আমরা বলি, আপনার মিলেটে প্রফিট বেশি, কারণ মিলেটের আজকের দিনে বাজার মূল্যও বেশি, প্লাস আপনার মিলেটে সময় কম লাগে, খুব তাড়াতাড়ি প্রোডাকশনটা হয়ে যায়, খরচা কম, এর জন্য প্রফিট অনেক বেশি থাকে।
1: খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু। তো আসো রাইজ শেষ করি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষাণো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষাণ বনে দেশ কি শান।

এতক্ষণ শুনছিলেন ঘর গৃহস্থী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী আগরতলা টাবুক চেংরাগ তিনি হরনি কক্রক পান্ডা সং তিনি চেংরাব খালায় কক্রবানী পান্ডা তিনি কক্রবানী পান্ডাও সকাং কথমা বসা সাইখান মসাং অশোক দেব বর্মা
1: আনি কক্তানী বুম থাংসা যতবাইয়ের সিসাবাসিদি থাংসা লামা হিমসিদি নাসিগি নাইদি লামা কলংমা লামু তঙ্গ বুসু

केबेंग मा जाति तंगु से मंग करी के भाई के हनाई बोनले जाति हाथ तंगु से सिनी मंग करी के भाई के हनाई सिंगले हानी बुसासे पहर करिनो पहर जादी हानी हाम करै नासे तिसादी ताबुनी आनी कक तनी मंग आमानी कक आमनी कक कक बरक अबन बरक दफारनी कक अरो थांगबो कोबुनो थांगबो कक बरनो सादी साबो सादी फुबो फोरोंदी कक बरनो हायंगो पिरदी ককতাং কগল কথমা শুইব কক বরক বাইন সুইদি কাইসিনী সরবাই রসাম রসাবিব মানে কক বাইন সুইদি হাইঙ্গ গনাঙ্গি নাসিগি নাইদি আমনে কগ্ন ওয়ানসুগি নাইদি কক থাই ক্রিখে কংমুং করি হাইঙ্গ দফানে মখাং করি তা গদালদি ইংলিশ বাংলা হিন্দি সরাই সরাইকে সাদি তাই সিদি ইয়াক্রি নাঙ্গো কুসুগো কাসানানি আমনে কক নাঙ্গো দফা সিনি জাগনানি আনি কক্তানি বুং নরক সাবনি সাল থাঙ্গি হরঙ্গ হর থাঙ্গি সাল ফায়ু সামুমান থা নরনি থানে কিফিলি ফায়ু নিরগ্ন ফালেই মাইকপসা আজিও অক্ষৈমানি জালা কেবসাইমিয়া নরন কারেই মতাই ফানুয়া বালঞ্চি নসিব থালিমিখমু টঙ্গানো নরক আনিমুকমু হাসুক হাকুসু হাফুং হাকলক সালিমিয়া নরক বাইসিনী হালুক সুমা ফালাসা কানম খুলাসা গরি সিরিলে হাতি বারসা সুরিজাক মতাইন নাসিংজাং মালখুংন বালচি নসিব থালিমিখুমু দা ফালিমানো বাসামা লেরখা ইয়াকুং রুয়াইখ্যা বহক বুকসাবা সালবা থানাইখ্যা খাইরুনাই গরি গরি সারংনি নাইখ্লাই তৌনাই নরক সাবুনি তাবুনি আনি ককতনি মু সংসার আং সুমুই নখাবাই চালিমাইয়া আং সাল তালবাই চালিমাইয়া খাজা কুন্দিরি থুংসাজাক ইয়ংমাল সরগৈমায়া মায়ানিউ জঞ্জাল আং ওয়াতৈ হাইনমায়া পগৈ আং নবার সালিমেয়া সংসারবাই খা সতর তা সতন্দি খাজগো খাও হুলক মুফুংনি কথমা তাবুবুতঙ্গ খাও খানি হাকচেনলেই অঙ্গুসিমিলাং মকলনি দঙ্গর চাও তিজিলাং আং সাম্পলি সাকবাই সালিমেয়া আং আইতরমা জরা আনি নাসিংমা তাবুনি আনি ককটানি মং সকাল সকাল হনি কে গরৈ চেংসা কপাল গরৈ অসাইনি ততরা খুকনি ওয়াফুরা তগলাসা ফ্লাই চানানি কাফুরা নুকুং কাহামনি মকনি ফন বরক কাহাম সকালসং বরী কাহামকে অসানি ধঙ্গই বনময়বাই বুকুগলে ককই অসাইজা সাতই তাইন খাকাও অসাইনি খাওসে সকালব দঙ্গ সকাল কেবা নং আংসে অসাইনি কগ্ন পুইতে সানাই সংসে ফিকুং ইয়ামফরা কতক জমারি অমদ সকালে সিনি জানো মারি সকাল চিনি খাওসে দঙ্গ সকাল সিনি খাওসে আসায়ো তাবুনি আনে ককতনি মুং তেওয়াইসা ফিরগি ফাইনাই তা রিংহর দি আনো কিফিলি ফাইনাই নিন খরিও আমানি চখা লোমানি খরাঙ্গ জাদুনি রসামুং বাই সুমিনি খরাঙ্গ তা রিংহর দি আনো কিফিলি ফাইনাই নিন খরিও দাংডো চপেরেং সারেন্ডানি খরাঙ্গ গসাং খরাংবাই মুসুমা খরাঙ্গ তা রিংহর দি আনো কিফিলি ফাইনাই নিন খরিও হগ তামুনি বিসিঙ্গ হাবা খেলাইমাও হুকনি মাসিঙ্গা বজ্রা খামসৈ চালাইমাও বিসিঙ্গ তা রিংহর দি আনো কিফিলি ফাইনাই নিন খরিও মামিতা হজাগিরি মোসামুঙ্গ হারা বিশানী সালো গরিয়া মোসামুঙ্গ তা রিংহর দি আনো কিফিলি ফাইনাই নিনি খরিও তাবুনে আনি কক্তানি বুমুং কেফেক কেফেক বরক্ষরনি সরাইমুং লামা চমুং বিনি নাইমুং রিংনাই নন তা নি বন ওয়াইসা নংখাই বগৈমেয়া বন লগি সানাই মারে কিচিং নো চালাস নাংনাই সাক সাক নো কেফেক নংমানী ইয়াগুলো বীরমান ফাইনাই উলো নখং বাইনাই তংটকমানাই থেয়া সাং নংলে বন নংনা মসংনাই বকা থিয়ানাই দিশা কমানাই পাইথগো নংলে বরক হনে সিনি জায়গা অংনাই কলাং মাংলাক মুংসা হায়ঙ্গ থৈনানি জরা থাংনা মসংনাই নিনি বখাও দা খাতুং দি কেফেক নংমুং নো সেলংমুং বকাবাই খিব দি বন তাবনি ইয়ানি ককতানি মুং লামা সুমিনি উকলগো সাল তঙ্গো মনাকনি লগি পহর তঙ্গো লাহার নাসিক দি আরি সুনাম দি সাক সাক বাসানা নাই দি লামা হিমথানি উস্তা খুও মুক্তি সানি ইমাং নগো কাহাম খাইতিনি হামেন বাসাও কাহামনি কপ্লাইঙ্গ মকল কিয়রনাই মাজরা বেরনাই নন নাসিগি হামিয়া সানাই কিরিনা গরি কবি কথার মৈত্য তংনাই হাইঙ্গ নন তাবনি আনি ককতনি মং হামজুগ ন সাজুগ কিরিখা খামনি খরাংন ফেলেংখা নরনি সানমুং ন সুংব নরক হাইন বরকলে তাঙি রজনী কপাল সামকা নরকলে সুংন সানমা বাংখা ওয়ানসুমা ফাইকিয়া রাংসং কারি হামজংমা খিবিকা কারা কারা জগ সাজলা সাজগ তাঙি সাতো খাবা নরক আসুক দংনা মুসুঙ্গ নরক হাইন ইস

0: 자로 머리 흔히 신이잖아 무슨고 노력하이노 카오 다 산치디 랑사그리 차노 함정 마르시디 보록니 카오 응고 사준 함적 완숙디 함정노 사적 아니 따보니 꼭더니 몽 아카스바니 함바이 아카스바니 빈사카한 능래 하용니 말이 하용니 코랑고 고그로바니 반다오 고블리만 카니니 코랑고 복나모나야 보기보마야 그릉나 무슨고 대본이니 오마야오 고불나 무슨고 르사몽 사클라요 시니마리 동나 무슨고 니니 하마리오 따보니 아니 꼭다니몽 르타이 사동과티 땅물에 땅고 피아 마이콥선이 비알롱고 레라나 조라 그레이치니 하싱사 콜사 그레이치니 콜럼티 크라이 노르니르녹 땅고 와티바 졸리 아니노고 파요 사그니티라니 땅물에 땅자오 니니 골라바 말이마키오 कपानो करे माजरा करे चेंगसा कपानी कोथमा सुती कोबी कोथायो फिगुंगो लाथा जरा फिरगै चिरिबो फाग्या थुना नांगनाय सातक पितंगनि अजंजाल नरखिबे बरनि मानखा मतायनो कपाल गरि गनां नरक से खागो सिकन कतर नरक से सायो बरगनि थिले नायदिके साक्षी वानसुगि नायदि रथाय नरक से ताबुनि आनि कक्तनिमु सुबादि साक तंगसे सामलि करै कथमा तंगसे कक्थाय करै संसानि रायदा कुबुल बायखा कुबलमा बारा स्राइमं चाखा नायना मुसुंया दे कामिनि हामक्राय र बुफुर मानाय लगिन रंग न या फांग न चाखा बुसुग बा थिक्या उरिनि कपालबा संसासा अंखा नरक सिकला नायदि फानसा सांगोरी खादि बासा उइ नायदि कामियो थांदि सायरा जनो सलाइदि रंग न फुरंदि सियानो सिरिदि बरनि मानथाय तामतों सादि काहाम सामुंगो लगिना तापकदि आनि कक्तां अरनो बाक्या खुलुम बाक्या
1: আসারা তিনি কক্রবাণী পান্ডব সকাং ককটং সাইকা মচাং অশোক দেববর্মা তাবুক হাই না হাই ককলব সাইকা মচাং চক দীপালী দেববর্মা খলংমা আনি খলংমা কক খা কলং নি কক টং খান আবাইন হামারি পিরিসাব আসুক বুতাং কলকমা সুব্রাইনি সিনি বীর বিক্রম জরা পিরিনি লাইচাবো তিনি বোথই কথা আনি খলংমা ক খরগ তৈসা তৈজেরই থুয় বোথই কথা খা গনাং খানি কে খা লোমা গনাং খরক থাই কবাগৈ কাবুমানি খরাং বরক প খরক তৈমা কক ফিরি গে বরবক্র অংলাং তাবুক বো খলংমা নং খা লোমা গনাং তাবুকনি ককলপনি বুম থংলা বকচ নুখা দে দুনাংফা তিনি চিনি নকথাই টংমা থাইও ন চিনি আচু নকথাই টংলামানি বিশি সারা চিনি সকানি কক আচৈ খুব কথার কে খুব মুসুমানি নকমা নক বরকনি কথমা মজমানি অ থংলা বকচ হুন্দার বক্ষিরি চক্রা বাই হা খিবি বই হা কর থুগ্রু সুগৈ থংলা কাইমানি নকবার কতর বাংলা কতর নক থং থং বাসাই তং থংলা ককই মকই সে আনি আসুনি বাসি সাইজাক থংলা ফাকলাই জামুক ফাং মারই সালং ওয়া থিওয়া রোজা এং সাই রাইসক রাইদুক বাই কারারা বই হালাবজা নক কলক কতর সালকাবাই দুবলা ইয়াগ্রা ন গুরুং রন্দক ইয়াকসি ন গুরুং খুত্রু দুগলাম কাসন মানজাক দরব আসুক থাই বদিমা তাই থাই কচার কুক থংলা খাসিজাক সাইনা চংপ্রেং সানজা লব সামা সারিক সামুং বুতান চাকলাং ফাইয়ুই চুসুনি নক থাইও নক থাই লুথানি সঙ্গলে বাহাইকে নক থংগার খাকনাই নক বরক নক ন সংসার থানি নুখং নক কতাল লংমানি লাম কতাল পিড়ি বুতাংনি লংমা লাম হিমথাই নক গ্রুং নক বরক তাংফিনাই দে হুন্দার থংলা ন কাইফিনাই দে তাবুকনি কক লক স্মাই হা হাও মাইসলৈ কলাইমা সগাং লামপ্রাওয়া থপসে সংসামাইয়াফা দাঙৈমা দাঙৈফা রুকসাই ফাইমানি বুমানি বুফানি বিটি রুকসামানি ইয়াকনি দামরা তচিং খেরেবাই মাইফাং খুপাং হামারি ককথাই ওয়াফাক ফাকসিং ওয়ারুক ওয়াকুরনি

0: 아스저라 수발 아니래 볼마 자돈 이래 썩만 이래 썩 뭉크나라 자카 라보 카나니 꼬부럭 만나니 아오이 부당럭 카나 풍니 남독도의 뇌지 소리와 카나바에는 하영리 거랑
1: এতক্ষণ শুনছিলেন কাকবর আফগানিস্তান আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আরবিআই আজ জানিয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া সারিক 26-এর উদ্বোধন করেছেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারতের ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।
1: ভারতের রেজিলিয়েন্স কি চর্চা হতি, পলিসি প্যারালাইসিস কি চর্চা হতি থি, আর আজ রিফর্মস এক্সপ্রেস কি চর্চা হতি। তব ইম্পোর্ট বাড়ানে কে রাস্তে খোঁজে যাতে থে, আর আজ এক্সপোর্ট কে নয় রেকর্ড বন রহে হ্যায়। তব হম আপনি জরুরত কে মোবাইল ফোন ভি ইম্পোর্ট করতে থে, আর আজ মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন কা জলবা হ্যায়। তব পুরে ভারত মে ব্ল্যাকআউট ये ग्लोबल हेडलाइन बनती थी, और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
0: ভারতের রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষি ক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে।
1: 2014 में देश ने प्रधान सेवक के रूप में सेवा का दायरा बढ़ा दिया, और तब भी देश के सामने विकराल चुनौतियां मुंह बाए खड़ी थी, चारों तरफ समस्याएं ही समस्याएं नजर आती थी, तब ग्रोथ कहीं दिखती नहीं थी, महंगाई आसमान छू रही थी, घोर निराशा में डूबे देश को फिर एक नए विश्वास की जरूरत थी। मैंने फिर वही काम किया जो मुझे आता था, কোটি কোটি ভারতীয় কি জনশক্তি কা আহ্বান কিয়া, উনকে সামনে ফির দোহরায়া, উই উইল ডু ইট, উই উইল ডু ইট, উই উইল ডু ইট।
0: প্রধানমন্ত্রী জানান, জম্মু কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370-এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়ে দেশবাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন বলেও প্রধানমন্ত্রী জানান। প্রসঙ্গত 2001 সালে 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সরকার প্রধান হিসেবে তার নিরবচ্ছিন্ন সেবার 25 বছর পূর্ণ হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভাকেই তার জীবনের আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবাকেই তার জীবনের একমাত্র ব্রত বানিয়েছেন। দেশের সেবা ও উন্নয়নে তার এই নিরলস 25 বছর পূর্তি উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামে বিকশিত ভারত সংকল্প সভা সেবা জ্যোতি যাত্রায় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 370 ধারা বিলোপ, নকশালবাদ নির্মূল এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে নিরবচ্ছিন্নভাবে 25 বছরের জনসেবা পূর্ণ করেছেন, এই মাইলফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি তার নেতৃত্বের প্রশংসা করে বলেন যে প্রধানমন্ত্রীর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। জিএসএমএ হল দেশজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC 2026-এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে, সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না বলে

0: প্রধানমন্ত্রী বিকাশশীল দেশগুলি রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়েছে রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ প্রদানের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করবে।
1: The near-term outlook on inflation points towards continued pressures from supply side on account of a variety of reasons, the deficient southwest monsoon, El Nino conditions and high volatility in international oil prices. Price pressures are increasingly become visible across a range of commodities within the food component apart from oil. In addition, early signs of inflation becoming generalized are also evident from the increase in core inflation and higher inflation across a larger segment of the CPI basket.
0: উল্লেখ্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 3.5 বছর পর রিজার্ভ ব্যাংক RBI তাদের রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট অর্থাৎ RBI যে হারে অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.5% দাঁড়ালো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম 5টি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, ভারতকে একটি উন্নত দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য।
2: इतना बड़ा आर्थिक संकट पैदा होने के बावजूद भी हमने देश की अर्थव्यवस्था की रफ्तार को रुकने नहीं दिया है। दुनिया के बड़े बड़े देश की अर्थव्यवस्था जहां 2% 1.5% और 3% की रफ्तार से बढ़ रही है, वहीं पर विश्व में इतना बड़ा संकट पैदा होने के बावजूद भारत की अर्थव्यवस्था आज भी 7.4% की दर से बढ़ रही है।
0: खबर सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেট আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া SARIX 26 উদ্বোধন করেছেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের স্বাধীনতা দিবসের বক্তৃতায় উল্লেখিত সপ্তধারা শক্তি বা 7টি শক্তির উৎসের উপর বিশেষ গুরুত্ব দেন। মন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত দেশীয় প্রযুক্তির বিকাশ এবং উপকূলরক্ষী বাহিনীর প্রস্তুতি বাড়ানোর উপর জোর দিচ্ছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালনা এবং নৌসেনা, বায়ুসেনা এবং অন্যান্য সরকারি বিভাগের সক্রিয় অংশগ্রহণে আগামীকাল পারাদ্বীপের উপকূলে এই উদ্ধার মহড়া অনুষ্ঠিত হবে। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে নির্ধারিত এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, জিএসটি ব্যবস্থায় পরবর্তী দফায় সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একটি 5 দফা পরিকল্পনা প্রস্তাব করা হবে। কেন্দ্রীয় কর্মী, গণ অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন, হিন্দি ভাষার প্রসার বা প্রয়োগ চাপিয়ে না দিয়ে কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ও আগ্রহ বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। হিন্দি উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভাষা শিখলে যদি কর্মসংস্থান ও পেশাগত উন্নতির নতুন সুযোগ তৈরি হয় তবে হিন্দির ব্যবহার স্বতঃস্ফূর্তভাবেই বাড়বে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 অন্তরাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে আজ বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মীগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আগামী 18 থেকে 24 অক্টোবর জাপানের আইচি নাগোয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। যান্ত্রিক ত্রুটির কারণে আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো সম্ভবপর হবে না।

আকাশ পানি কয়লা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশ পানি কয়লা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা ভক্তিগীতি, শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ 94তম বায়ুসেনা দিবসের প্রাক্কালে এয়ারচিফ মার্শাল অমপ্রীত সিংয়ের বার্তা সম্প্রচার করা হলো।

আকাশ বাণী কয়লা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান।

আকাশ, পানি, কৈলা শহর, আমাদের এবারের পরিবেশনা মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিজ। এতে প্রথমে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপ্না ঘোষাল।

স্বপ্না ঘোষালের কণ্ঠে পরপর দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী মলিনা রুদ্র।

মিশ্র গানের অনুষ্ঠানে মলিনা রুদ্রর কণ্ঠে নজরুলগীতি শুনছিলেন। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায়।

মিশ্র গানের অনুষ্ঠানে আধুনিক গান শুনছিলেন অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে শুনবেন হিন্দি ছবির গান, ছবির নাম চালবাজ, শিল্পী অমিত কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তি।

দেখুন, কালাচাঁদ দরবেশের কণ্ঠে লোকগীতি শুনছিলেন। আকাশ বাণী কৈলাস শহর, আমাদের এবারের পরিবেশনা শাস্ত্রীয় সঙ্গীত। শিল্পী পিনাকী প্রসাদ মুখোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন পিনাকী প্রসাদ মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অধীনে আজকের আলোচনার বিষয় ভোকাল ফর লোকাল। মুর্শিদাবাদের কাঁঠালিয়ার মৃৎশিল্পী সাধন পালের সঙ্গে কথা বলছি।

হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, এক সময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। গত 12 বছরে পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে যেখানে

0: আমদানি বাড়ানোর চেষ্টা করা হতো, আজ ভারত সেখানে রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে।
1: ভারত কে রেজিলিয়েন্স কি চর্চা হতি, পলিসি প্যারালাইসিস কি চর্চা হতি থি, আর আজ রিফর্মস এক্সপ্রেস কি চর্চা হতি। তব ইম্পোর্ট বাড়ানে কে রাস্তে খোঁজে জাতে থে, আর আজ এক্সপোর্ট কে নয়ে রেকর্ড বন রহে হ্যায়। তব হাম অপনি জরুরত কে মোবাইল ফোন ভি ইম্পোর্ট করতে থে, আর আজ মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন কা জলওয়া হ্যায়। তব পুরে ভারত মে ব্ল্যাকআউট ये ग्लोबल हेडलाइन बनती थी, और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
0: ভারতেরই রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষিক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে, যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে তাদের মূল ঘাঁটিতে আঘাত হানা হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। জিএসএমএ হল বিশ্বজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026 এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বিকাশশীল দেশগুলির রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া ক্রমবর্ধমান ডিজিটাল ও সাইবার জালিয়াতি মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক সমাধানের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে অবিচ্ছিন্নভাবে 25 বছরের জনসভা পূর্ণ করেছেন। এই মাইল ফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডোমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার নেতৃত্বের প্রশংসা করে বলেছেন যে তার অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বাড়িয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের অবিচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে কি বিরাট সাফল্য বলে বর্ণনা করেছেন। ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। কৃষ্ণসাগরে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ধরনের আক্রমণ বাণিজ্যিক জাহাজের চলাচল এবং নাবিকদের ওপর বড় ধরনের হুমকি ডেকে আনছে। তিনি বলেন,
2: कल से लेके आज तक हमने देखा है कि 4 जहाजों पर अटैक हुई है। इस हमले की हम घोर निंदा करते हैं। इससे हमारे जो वाणिज्य की नौ परिवहन है, साथ में जो हमारे नाविक समुदाय के लोग हैं, उनको खतरे के दायरे में लाया जा रहा है। पहला जहाज MV रायोद मामादोफ, ये भी ब्लैक सी में इस पर अटैक हुई, जिसमें 3 भारतीय नागरिक थे। उसमें से 1 भारतीय नागरिक को चोट पहुंची और उनको वहां पर अस्पताल में उनका उपचार चल रहा है।
0: এছাড়া টোগোর পতাকাবাহী আলফা ওয়াতান নামের আরও একটি জাহাজও গতকাল আক্রমণের শিকার হয়েছে। উত্তেজনা প্রশমিত করতে এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে ভারত আবারও আলাপ আলোচনা ও কূটনীতির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 এবং আন্তর্রাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। বৈঠকে দুই দেশের পক্ষ থেকেই সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে, রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করে যাবে। ঋণের গতিতে সামান্য ওঠানামা অর্থনীতিকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলেও জানান তিনি। গভর্নর বলেন, রিজার্ভ ব্যাংকের সমস্ত সিদ্ধান্ত মূলত দেশের বিকাশ ও মূল্যবৃদ্ধির পরিস্থিতির উপর নির্ভর করবে, তবে আন্তর্জাতিক পরিস্থিতির উপরও নজর রাখা হবে। শ্রী মালহোত্রা আরও জানান, পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়ানো, অপরিশোধিত খনিজ তেলের আন্তর্জাতিক দামে ওঠানামা, উন্নত দেশগুলিতে বন্ডের সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে

0: বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলিও তাদের সুদের নীতি আরও কড়া করতে পারে বলে তিনি জানান। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। খরিফ মরশুমে উৎপাদন বৃদ্ধি, অনুকূল আবহাওয়া এবং বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু হওয়ায় দেশে পেঁয়াজের যোগান আরও বেড়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, যোগান বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের মতো প্রধান উৎপাদনকারী রাজ্যগুলি থেকে যেমন নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, তেমনি মজুদ পেঁয়াজ থেকেও বাজারের চাহিদা মেটানো হচ্ছে। আগামী সপ্তাহগুলিতে এই রাজ্যগুলি থেকে পেঁয়াজের যোগান আরও বাড়ার সম্ভাবনায় উৎসবের মরশুমে বাজারে পেঁয়াজ উপযুক্ত মূল্যে মিলবে বলে আশা করা হচ্ছে। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি মূল্যে সাধারণের মধ্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। নাফেডের মাধ্যমে মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ কিনে 35 টাকা কেজি দরে সাধারণের মধ্যে বিক্রি করা হচ্ছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং আজ বলেছেন, ভারতীয় বিমানবাহিনী এখন নির্দিষ্ট যুদ্ধ সরঞ্জাম বা প্ল্যাটফর্ম কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে সক্ষমতা কেন্দ্রিক কৌশলের দিকে মনোযোগ দিচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন কার্যক্রম উপাদানগুলোর মধ্যে সমন্বয় সাধনের উপর বিশেষ জোর দিচ্ছে। নতুন দিল্লি সুব্রত পার্কে বিমানবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। উল্লেখ্য, আগামীকাল বিমানবাহিনী দিবস উদযাপিত হবে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন ও রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রকৃতিতে প্রাণের সৃষ্টির সময় কেন শুধু নির্দিষ্ট কিছু অণু তৈরি হয়, বিজ্ঞানীরা এতদিন এর উত্তর খুঁজছিলেন। এই দুই বিজ্ঞানী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গবেষণাগারে নিখুঁতভাবে নির্দিষ্ট অণু তৈরির পদ্ধতি আবিষ্কার করে সেই রহস্য সমাধান করেছেন। ওষুধ তৈরি এবং আধুনিক রসায়নে এই আবিষ্কারের বিরাট ভূমিকা রয়েছে। পুরস্কারের 1,20,00,000 সুইডিশ ক্রোনা এই দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। ইয়েমেনে সংঘর্ষও তীব্র হয়েছে। হুথি বিদ্রোহীরা আজ সকালে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং আভা বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়। তবে সৌদি জোট দাবি করেছে তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দিয়েছে। এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক হিসেবে নেতৃত্ব দেবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগুয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমগ্র এশিয়ার অ্যাথলিটরা এতে অংশ নিচ্ছেন। প্যারা ব্যাডমিন্টন তারকা প্রমোদ ভগত 2014-2023 সালের মধ্যে এশিয়ান প্যারাগেমসে 2টি সোনা এবং 4টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জিতেছেন। অন্যদিকে প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল 2018-2023 সালের মধ্যে 1টি রুপো এবং 1টি ব্রোঞ্জ সহ 2টি এশিয়ান প্যারাগেমস পদক জয় করেছেন। ভারতের কৃষ্ণপ্রসাদ গাড়াগা এবং পৃথিবী কৃষ্ণমূর্তি রায়ের জুটি ফিনল্যান্ডের ভান্তে আর্কটিক ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল।
1: নমস্কার, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं प्रशांत कुमार।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী সেন।

11টায়, 12:05 উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 একক হিন্দি ছবির গান শুনবেন। দুপুর 1টায় দিল্লি ক্যান্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনা হবে। 1:05 শুনবেন বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 মাতৃবন্দনা। 2:00 দিল্লি ক্যান্ডের

বিলবারতি অনুষ্ঠান রিলে করে শোনানো হবে বিকাল তিনটে। দিল্লিকাণ্ডের হিন্দি সংবাদ এর অব্যবহিত পরেই দিল্লিকাণ্ডের ইংরেজি সংবাদ এবং বিবিধভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধে ছটায়। ঘর গৃহস্থী, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান সন্ধে সাতটায়। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন আইন ও অধিকার মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস। 8:30 রাত 9টায় দিল্লিকাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। 9:30 শাস্ত্রীয় সঙ্গীত। রাত 10টায় দিল্লি কেন্দ্রের দুঃখিত কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 দিল্লি কেন্দ্রের থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বার্তা। কৈলাসহর বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরে প্রাপ্ত আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 33.8°C, সর্বনিম্ন 24.8°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সকাল 8:30 88%, বিকেল 5:30 81%। আজ সারাদিনে কোনো বৃষ্টি হয়নি। আগামীকাল সূর্যোদয় সকাল 5:17 এবং সূর্যাস্ত 5:04। শুনলেন আবহাওয়ার বার্তা। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35 হয়ে 19 সেকেন্ড। জয় হিন্দ।